শ্রোতা বন্ধু, জীবনর সমস্ত ব্যস্ততা, সব দায়িত্ব এবং সমস্ত গুরুত্বপূর্ণ কার্য ভিতরে সবুঠারু প্রথম হেউছি আম স্বাস্থ্যর উপযুক্ত যত্ন। আম শরীর যদি সুস্থ অছি, তেবে জীবনর প্রত্যেক দায়িত্বকু সম্পাদন করিবা পাই আমি সক্ষম হয়ে পারিথাও। আউ যদি আম শরীর কোনসি কারণরু অসুস্থ হয়ে পড়েছি, তেবে জীবন যন্ত্রণাময় বলে অনুভূত হয়ে থাকে। তেবে এই শারীরিক সচেতনতাকে নিয়ে আমি গতি করুথিবা সময় মধ্যে পালন করু অনেক দিবস, যাহা আমাকে আমার কর্মজঞ্জাল ভিতরে নিজ শরীর আম জীবনর প্রথম সাথী বলে সতর্ক করাই দিয়ে।

শ্রোতা বন্ধু, আপন মানে জানান্তি, আও আমি সমস্তে জানান্তি, স্বাস্থ্য হি সম্পদ। কিন্তু কার্যব্যস্ততা ভিতরে আমি এই আসল কথাটিকু বেলে বেলে ভুলি যাই থাও। এহা কোন ঠিক কি না আদৌ নহে। প্রতিবর্ষ মই মাস 28 তারিখকু মাসিক ঋতুস্রাব স্বচ্ছতা দিবস এবং মহিলাঙ্ক স্বাস্থ্য পাই আন্তর্জাতীয় কার্য দিবস ভাবরে বহুল ভাবরে পালন করা যায়। ঋতুস্রাব সময়রে স্বচ্ছতা পরিচালনার গুরুত্ব, এহাকু নিয়ে বিভিন্ন অন্ধবিশ্বাসকু চ্যালেঞ্জ করিবা এবং স্যানিটারি উৎপাদগুড়িকর প্রবেশ পাই সমর্থন করিবা বিষয়রে আজির দিনটি বিশ্ব সচেতনতা বৃদ্ধি করে থাকে। তেবে আসন্তু এহাকু বুঝি এহার গুরুত্ব উপরে ধ্যান দেবা এবং নিজ শরীরকু সর্বদা সুস্থ রাখিবা পাই প্রয়াস জারি রাখিবা।

হিতার পরে সিনেমা ওমর এই গীতটা শুনুন, কণ্ঠ দিয়েছেন দুর্গা আর পমি, গীতিকার বাপ্পু গোস্বামী, সঙ্গীতে সাজিয়েছেন বিঘ্নজ রক ব্যান্ড।

শ্রোতা বন্ধু, খুশি হচ্ছে এমতা গোটে জিনিস যাহাকে বাঁটলে বড়সি। আজ দিন সারা নিজের পরিবার সাং সাথী ওর আখর পাখর লোক খুশ রাখবারকে চেষ্টা করুন, এ কিছু সময় হি তো আয় জীবন। আজের লাগি খোলা ঝরকাতি এতে সবুবেলে হসু থাউন, হেলে সঙ্গে খুশির সিলসিলাকে বি জারি রাখি থাউন ও খুশিতে থাউন। শুনুন কার্যক্রমর শেষ গীত।

শ্রোতবন্ধু, পারম্পরিক শাড়ি এবং গহনারে সজ্জিত হয়ে যেতবে নারী কোণী সামাজিক বা সাংস্কৃতিক উৎসবরে উপস্থিত হুঁতে সে দেবীস্বরূপ শোভা পাঁতি। সে কেবল সৌন্দর্যর প্রতীক নুহে, সে ধৈর্য এবং শক্তির আধার মধ্যে। তাঁকর উপস্থিতি সবকিছু জীবন্ত করে দিয়ে। এথর কার্যক্রমে পুঁ গীতটি কথাচিত্র কুছ কুছ হোতা হে, সমীরক রচনা, যতীন ললিত সঙ্গীত নির্দেশনার কণ্ঠ দিয়েছেন কুমার সানু এবং অলকা ইয়াগ্নিক।

শ্রোতা বন্ধু, আমি প্রকৃতির সবুঠার সুন্দর কলা নারী বিষয়ে কথা হোলি। এই সৌন্দর্যর স্মৃতি মনে রাখি চালু আজর বাতায়ন কার্যক্রম এইটি শেষ করা। শুণবা কার্যক্রমের শেষ গীত কুচ কুচ হোতা হে কথাচিত্রর কণ্ঠ দিয়েছেন উদিত নারায়ণ এবং অলকা ইয়াগ্নি। গীত রচনা সমীর, সঙ্গীত নির্দেশনা যতীন ললিত।

0: ଏଇଠି ଶେଷ ହେଲା ଆଜିର ଘର ସଂସାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। ବର୍ତ୍ତମାନ ସମୟ ଦିନ 1:50 ହେବାକୁ ଯାଉଛି। ଶୁଣନ୍ତୁ ପ୍ରଥମେ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରଚାର କରୁଛୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ତାପରେ ଶୁଣିବେ ଇଂରାଜୀରେ ଓ ହିନ୍ଦୀରେ ସମ୍ବାଦ ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବୁ ଆକାଶବାଣୀ ଦିଲ୍ଲୀ କେନ୍ଦ୍ରରୁ। ଅପରାହ୍ନ 2:32 ଶୁଣିବେ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ, ରିଲେ କରି ପ୍ରଚାର କରିବୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ। ପ୍ରଥମେ ଓଡ଼ିଆରେ ସମ୍ବାଦ।
1: ସମ୍ବାଦ ପଢୁଛନ୍ତି ପ୍ରଜ୍ଞା ପରିମିତା ଜେନା। ପୋଲିସ ବାହିନୀକୁ ଅଧିକ ନାଗରିକ କେନ୍ଦ୍ରିକ ହେବା ଲାଗି ଆହ୍ୱାନ ଦେଲେ ରାଷ୍ଟ୍ରପତି। ସିକିମ୍ ପୋଲିସକୁ ସମ୍ମାନଜନକ ରାଷ୍ଟ୍ରପତି ପୋଲିସ ଧ୍ୱଜା ପ୍ରଦାନ। ସିବିଏସ୍ଇ ପରୀକ୍ଷାରେ ଅନ୍ସ୍କ୍ରିନ୍ ମୂଲ୍ୟାଙ୍କନ ବ୍ୟବସ୍ଥା ସ୍ୱଚ୍ଛତା ପ୍ରଦାନ କରିବ ବୋଲି କହିଲେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ। ଦେଶରେ ଚଳିତ ବର୍ଷ ଖାଦ୍ୟଶସ୍ୟ ଉତ୍ପାଦନ 376 ନିୟୁତ ଟନ୍ରୁ ଅଧିକ ହେବ ବୋଲି ଆକଳନ। କର୍ଣ୍ଣାଟକ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସିଦ୍ଧରମୟା ଆଜି ଦେବେ ଇସ୍ତଫା ଏବଂ ଦେଶବ୍ୟାପୀ ଇଦ୍ ଉଲ୍ ଆଝା ଅବସରରେ ମୁସଲମାନ ସମ୍ପ୍ରଦାୟର ଭାଇଭଉଣୀମାନଙ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତି, ଉପରାଷ୍ଟ୍ରପତି ଓ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଶୁଭେଚ୍ଛା। ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ ଆଜି ଗ୍ୟାଙ୍ଗଟକ୍ର ପାଲଜୋର୍ ଷ୍ଟାଡିୟମ୍ରେ ସିକିମ୍ ପୋଲିସକୁ ସମ୍ମାନଜନକ ରାଷ୍ଟ୍ରପତି ପୋଲିସ ଧ୍ୱଜା ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ଏହି ଅବସରରେ ରାଷ୍ଟ୍ରପତି ଅଳଙ୍କରଣ ପ୍ୟାରେଡ୍ରେ ଅଭିବାଦନ ଗ୍ରହଣ କରିଥିଲେ। ଏହି ପୁରସ୍କାର ପାଇବା କ୍ଷେତ୍ରରେ ସିକିମ୍ ହେଉଛି 15ତମ ରାଜ୍ୟ ଏବଂ ଉତ୍ତର ପୂର୍ବାଞ୍ଚଳର ତୃତୀୟ ରାଜ୍ୟ। ଆୟୋଜିତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ରାଷ୍ଟ୍ରପତି ପୋଲିସ ବାହିନୀକୁ ଅଧିକ ନାଗରିକ କେନ୍ଦ୍ରିକ ହେବା ଲାଗି ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି।
2: ପୋଲିସ ବ୍ୟବସ୍ଥାକୁ ଅଧିକ ସିଟିଜେନ୍ ଫ୍ରେଣ୍ଡଲି ବନାଏ ଜାନା ଚାହିଁ ତାକି ସାମାନ୍ୟ ଲୋକ ବିନା ଭୟକେ ଆପଣ ସମସ୍ୟା ଦର୍ଜ କରା ସକେ। ମହିଳା ବାଚ୍ଚୋଁ ଓର କମଜୋର ବର୍ଗଙ୍କ ପ୍ରତି ସମ୍ବେଦନଶୀଲ ବ୍ୟବହାର କୁ ଭି ପ୍ରାଥମିକତା ଦେନି ଚାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ, ଅନଲାଇନ ଫ୍ରଡ, ହେକିଂ ଓର ଡିପ୍ ଫେକ୍ ଜୈସି ନେଇ ଚୁନୌତିଆ ସାମ୍ନେ ଆ ରହି ଇନ୍ ନେଇ ଚୁନୌତିଓ ସେ ନିପଟନେ କେ ଲିଏ ପୁଲିସ କୋ ଲେଟେଷ୍ଟ ଟେକ୍ନୋଲୋଜି, ସାଇବର ସିକ୍ୟୁରିଟି ଓର ଡିଜିଟାଲ ଇନ୍ଭେଷ୍ଟିଗେସନ ମେ ଦକ୍ଷ ବନାନା ହୋଗା।
1: ପୋଲିସ କର୍ମଚାରୀମାନେ ମହିଳା, ଗରିବ ଏବଂ ଶିଶୁମାନଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ଅଧିକ ସମ୍ବେଦନଶୀଳ ହେବା ଲାଗି ରାଷ୍ଟ୍ରପତି କହିଛନ୍ତି। ସେହିପରି ସାଇବର କ୍ରାଇମ, ଅନ୍ଲାଇନ୍ରେ ଠକାମୀ, ବିଭ୍ରାନ୍ତିକର ତଥ୍ୟ ଯାଞ୍ଚ ଦିଗରେ ଅତ୍ୟାଧୁନିକ କୌଶଳ ଅବଲମ୍ଭନ କରି ପୋଲିସ ସର୍ବଦା ଦୃଢ଼ ପଦକ୍ଷେପ ନେବା ଉଚିତ ବୋଲି ଶ୍ରୀମତୀ ମୁର୍ମୁ କହିଛନ୍ତି। ସିକିମ୍ରେ ଆଇନ ଶୃଙ୍ଖଳା ପରିସ୍ଥିତି ବଜାୟ ରଖିବା ଲାଗି ସିକିମ୍ ପୋଲିସର ଭୂମିକାକୁ ରାଷ୍ଟ୍ରପତି ପ୍ରଶଂସା କରିଛନ୍ତି। ରାଷ୍ଟ୍ରପତିଙ୍କ ପୋଲିସ ଧ୍ୱଜା ଅସାଧାରଣ ସେବା, ଅନୁଶାସନ ଓ ଦେଶ ପ୍ରତି ସମର୍ପଣ ଲାଗି ସର୍ବୋଚ୍ଚ ସମ୍ମାନ ଭାବେ ବିବେଚନା କରାଯାଏ। ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ପକ୍ଷରୁ ଆଜି 3 ରାଜ୍ୟ ଏବଂ ରାଜଧାନୀ ଦିଲ୍ଲୀ ନିମନ୍ତେ ନୂତନ ରାଜ୍ୟ ଶାଖା ସଭାପତିଙ୍କ ନିଯୁକ୍ତି ଘୋଷଣା କରାଯାଇଛି। ବିଜେପି ରାଷ୍ଟ୍ରୀୟ ଅଧ୍ୟକ୍ଷ ନୀତିନ ନବୀନ ଦିଲ୍ଲୀ ଶାଖା ସଭାପତି ନିମନ୍ତେ ପୂର୍ବ ଦିଲ୍ଲୀ ସାଂସଦ ତଥା କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ହର୍ଷ ମାଲହୋତ୍ରାଙ୍କୁ ନିଯୁକ୍ତି ପ୍ରଦାନ କରିଛନ୍ତି। ସେହିପରି ହରିୟାଣା ବିଜେପି ସଭାପତି ରୂପେ ଡକ୍ଟର ଅର୍ଚ୍ଚନା ଗୁପ୍ତା, ପଞ୍ଜାବ ବିଜେପି ସଭାପତି ରୂପେ କେୱାଲ ସିଂ ଧିଲନ, ତ୍ରିପୁରା ବିଜେପି ସଭାପତି ରୂପେ ଅଭି ସିଂ ଦେବରାୟଙ୍କୁ ଦାୟିତ୍ୱ ପ୍ରଦାନ କରାଯାଇଛି। କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ କେନ୍ଦ୍ରୀୟ ମାଧ୍ୟମିକ ଶିକ୍ଷା ବୋର୍ଡ ପରୀକ୍ଷା ବ୍ୟବସ୍ଥାରେ ନୂତନ ଭାବେ ଆରମ୍ଭ କରାଯାଇଥିବା ଅନ୍ସ୍କ୍ରିନ୍ ମାର୍କିଂ ବ୍ୟବସ୍ଥା ମୂଲ୍ୟାଙ୍କନରେ ସ୍ୱଚ୍ଛତା ପ୍ରଦାନ କରିବ ବୋଲି କହିଛନ୍ତି। ସିବିଏସ୍ଇ ଅଧିକାରୀଙ୍କ ସହ ବୈଠକ ପରେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ ଧର୍ମେନ୍ଦ୍ର ପ୍ରଧାନ କହିଛନ୍ତି ଏହି ଅନ୍ସ୍କ୍ରିନ୍ ମାର୍କିଂ ଡିଜିଟାଲ ବ୍ୟବସ୍ଥା ଏକ ପ୍ରଗତିଶୀଳ ମାଧ୍ୟମ ପାଲଟିଛି। ଦେଶ ଏବଂ ବିଦେଶର ବହୁ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ ଓ ପ୍ରତିଷ୍ଠାନ ଏହି ଅନ୍ସ୍କ୍ରିନ୍ ମାର୍କିଂ ବ୍ୟବସ୍ଥା ଆପଣେଇବାକୁ ପ୍ରୟାସ ଜାରି ରଖିଛନ୍ତି ବୋଲି ଶ୍ରୀ ପ୍ରଧାନ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ସିବିଏସ୍ଇ ଦ୍ୱାଦଶ ଶ୍ରେଣୀ ପରୀକ୍ଷା ପାଇଁ ପୁନଃ ମୂଲ୍ୟାୟନ ପ୍ରକ୍ରିୟା ଜାରି ରହିଛି। ପ୍ରାୟ 17 ଲକ୍ଷ ଛାତ୍ରଛାତ୍ରୀ ପରୀକ୍ଷା ଦେଇଥିଲେ, ଏବେ ସୁଦ୍ଧା 4 ଲକ୍ଷ ଛାତ୍ରଛାତ୍ରୀ ଉତ୍ତର ଖାତା ପାଇପାରିଛନ୍ତି। ଶ୍ରୀ ପ୍ରଧାନ କହିଛନ୍ତି ଏହି ପ୍ରକ୍ରିୟା ମାଧ୍ୟମରେ ପ୍ରଥମ ଥର ଲାଗି ପ୍ରାୟ 40 କୋଟି ପରୀକ୍ଷା ଖାତା ଫଟୋକପିର ମୂଲ୍ୟାଙ୍କନ କରାଯାଇଛି।
3: बच्चों को ट्रांसपेरेंटली अपने मार्क के बारे में जानकारी मिले, उनको ट्रांसपेरेंटली स्कैन कॉपी के माध्यम से उनकी आंसर शीट उनके हाथ में आए, ये ओएसएम की व्यवस्था है। पहली बार देश में सीबीएसई ने इसको प्रयोग किया, उसमें कुछ विसंगति ध्यान में आ रही, इसको मैं दायित्व लेता हूँ, उसको इसे ठीक करा जाए। हम एक भी विद्यार्थी की अनआंसर्ड क्वारी को असमाधित नहीं छोड़ेंगे।
1: জাতীয় পরীক্ষা এজেন্সি এনটিএ পক্ষ কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট অন্ডার গ্রাজুয়েট সিইউইটি ইউজি 2026 পরীক্ষা নিমন্তে সংশোধিত পরীক্ষা তারিখ এবং আডমিট কার্ড প্রদান ঘোষণা করা যাইছে। চলিত মাস 31 তারিখ এবং আসন্তা মাস 6 এবং 7 তারিখে এথিনিমন্তে প্রবেশিকা পরীক্ষা হেব বলে এনটিএ পক্ষ কুহাযাইছে। আজি হেবাকু থিবা পরীক্ষা ঈদ উল আজহা পাই পুনর্নির্ধারিত করা যাইছে। আসন্তা রবিবার হেবাকু থিবা পরীক্ষা লাগি প্রার্থীমানকু আডমিট কার্ড প্রদান আরম্ভ হইছে। সেমানে অফিসিয়াল ওয়েবসাইট এনটিএ সিইউইটি এনটিএ ডট এনআইসি ডট ইন রে ডাউনলোড করে আডমিট কার্ড পাইপারিবে। আসন্তা মাস 6 এবং 7 তারিখে হেবাকু থিবা পরীক্ষা লাগি খুব শীঘ্র আডমিট কার্ড প্রদান হেব বলে এনটিএ পক্ষরু কোয়া যাইছে। আপনমানে সংবাদ শুনছন্তি আকাশবাণীরো। কেন্দ্র কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান কহিছেন, দেশের চলিত বর্ষ খাদ্যশস্য উৎপাদন 376 নিয়ুত টন অধিক হব বলে আকলন করা যাইছে, যাকি গতবর্ষ তুলনায় 5.3% অধিক। নয়াদিল্লিঠারে আজ খরিফ অভিযান 2026 আয়োজিত কৃষি সংক্রান্ত জাতীয় সম্মেলনর উদ্ঘাটনী কার্যক্রমে যোগদে সে কহিছেন্তি, কৃষকমানঙ্ক কঠিন পরিশ্রম যোগু দেশে পর্যাপ্ত খাদ্যশস্য মজুদ রয়েছে। শ্রী চৌহান কহিছেন, সরকার কৃষি এবং কৃষক কল্যাণ নিমন্তে স্বতন্ত্র ধ্যান দিয়েছেন। চীনকু অতিক্রম করে ভারত বিশ্বের সর্বাধিক চাউল উৎপাদনকারী রাষ্ট্র হয়ে পারিছে বলে মন্ত্রী কহিছেন্তি। কৃষি সংক্রান্ত এই দুই দিবসীয় কার্যক্রম খরিফ কৃষি ক্ষেত্র নিমন্তে রোডম্যাপ প্রস্তুতি দিগে সহায়ক হব বলে শ্রী চৌহান কহিছেন্তি। সেইপরি এই কার্যক্রম জৈব কৃষি এবং সমন্বিত কৃষি সংক্রান্তরে আলোচনা পাই মঞ্চ প্রদান করিব বলে মন্ত্রী কহিছেন্তি। কর্ণাটক মুখ্যমন্ত্রী সিদ্ধরামায়া আজ অপরাহ্নে রাজ্যপালঙ্কু তাঙ্কর ইস্তফাপত্র প্রদান করবে। কর্ণাটক সংসদীয় ব্যাপার মন্ত্রী এসকে পাটিল সিদ্ধরামায়াঙ্ক দ্বারা আয়োজিত প্রাতভোজন বৈঠক পরে এই সূচনা দিয়েছেন্তি। কংগ্রেস হাইকমান্ডক নির্দেশ পরে শ্রী সিদ্ধরামায়া লোকভবনে আজ তাঙ্ক ইস্তফাপত্র প্রদান করবে। উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার মুখ্যমন্ত্রী পদ দায়িত্বে রহবে বলে শ্রী পাটিল সূচনা দিয়েছেন্তি। দেশব্যাপী আজ ঈদ উল আজহা পর্ব পালন করা যাচ্ছে। বিভিন্ন মসজিদে মুসলমান সম্প্রদায়ের লোকমানে নমাজ পাঠ লাগি একত্রিত হয়েছিল। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ঈদ উল আজহা অবসরের দেশবাসীকে শুভেচ্ছা জনাইছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঈদ উল আজহা অবসরের মুসলমান সম্প্রদায়ের ভাই ভীমানু শুভেচ্ছা জনাইবা সহ এই পর্ব সমস্ত সুখ শান্তি এবং সমৃদ্ধি প্রদান করিও বলে কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ এই অবসরের সামাজিক গণমাধ্যমে পোস্ট করে ঈদ উল আজহা পর্ব সমাজের ভাতৃভাব এবং শান্তি প্রতিষ্ঠা দৃঢ় করা দিগে সহায়ক হব বলে আশা ব্যক্ত করেছেন। সে সমস্ত সাফল্য এবং উত্তম স্বাস্থ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বীর সাবরকরঙ্ক জন্মবার্ষিকী অবসরে তাঁকু শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে শ্রী মোদি কহিছেন, বীর সাবরকরঙ্ক সাহস এবং দেশাত্মবোধ চিন্তাধারা দেশবাসীকে সর্বদা প্রেরণা যোগাইব। বীর সাবরকরঙ্ক বুদ্ধি এবং সামাজিক সংস্কার দিগে তাঁকর পদক্ষেপ উল্লেখনীয় বলে প্রধানমন্ত্রী কহিছেন। বিহারের উত্তর এবং পূর্বাঞ্চলের ঘড়ঘড়ি সহ প্রবল বর্ষা এবং কুয়াপথর মাড় যোগু 8 জনকর মৃত্যু ঘটিছে। খগারিয়া এবং মুজাফর জেলার 2 জন লেখায়, মুঙ্গের, ভাগলপুর, পূর্ব চম্পারণ এবং পশ্চিম চম্পারণ জেলার জনে লেখায় প্রাণ হরাইথিবা সূচনা মিলিছে। মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এই ঘটনার দুঃখ প্রকাশ করা সহ বিপর্যয়ের প্রাণ হরাইথিবা নিকট সম্পর্কীয় 4 লক্ষ টাকা লেখায় সহায়তা রাশি তুরন্ত প্রদান করিবা লাগি কর্তৃপক্ষকু নির্দেশ দিয়েছন্তি। ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু আসন্তা 24 ঘন্টা মধ্যে মধ্যপ্রদেশ পূর্বাঞ্চল এবং বিদর্ভরে প্রবল গ্রীষ্ম প্রবাহ নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছে। সেইপরি দিল্লি, চণ্ডীগড়, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কোঙ্কণ, গোয়া, ওড়িশা, পঞ্জাব, তেলেঙ্গানা এবং উত্তরপ্রদেশে প্রবল গ্রীষ্মপ্রবাহ হওয়া নিয়ে পূর্বানুমান করা যাইছে। আসন্তা 2 দিন পাই আন্ধ্রপ্রদেশ, ওড়িশা, তামিলনাড়ু, পুডুচেরি এবং করেইকালে জলবায়ুরে প্রবল আর্দ্রতা রহিব বলে সূচনা দিয়া যাইছে। অন্যপক্ষে উত্তর পূর্ব ভারতর কেতেক অঞ্চল বিহার, তামিলনাড়ু এবং পুডুচেরিতে আসন্তা 24 ঘন্টা মধ্যে বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ পক্ষরু সূচনা দিয়া যাইছে। আইপিএল ক্রিকেটে আসন্তাকালে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রাজস্থান রয়্যালস এবং গুজরাট টাইটন্স মধ্যে ম্যাচ অনুষ্ঠিত হবে। ଆସନ୍ତା ରବିବାର ଦିନ ଅହମ୍ମଦାବାଦର ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଷ୍ଟାଡିୟମରେ ଫାଇନାଲ ମ୍ୟାଚ୍ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣି ଥରେ। ପୋଲିସ ବାହିନୀକୁ ଅଧିକ ନାଗରିକ କେନ୍ଦ୍ରିକ ହେବା ଲାଗି ଆହ୍ୱାନ ଦେଲେ ରାଷ୍ଟ୍ରପତି। ସିକିମ୍ ପୋଲିସକୁ ସମ୍ମାନଜନକ ରାଷ୍ଟ୍ରପତି ପୋଲିସ ଧ୍ୱଜା ପ୍ରଦାନ। ସିବିଏସ୍ଇ ପରୀକ୍ଷାରେ ଅନ୍ସ୍କ୍ରିନ୍ ମୂଲ୍ୟାଙ୍କନ ବ୍ୟବସ୍ଥା ସ୍ୱଚ୍ଛତା ପ୍ରଦାନ କରିବ ବୋଲି କହିଲେ କେନ୍ଦ୍ର ଶିକ୍ଷାମନ୍ତ୍ରୀ। ଦେଶରେ ଚଳିତ ବର୍ଷ ଖାଦ୍ୟଶସ୍ୟ ଉତ୍ପାଦନ 376 ନିୟୁତ ଟନ୍ରୁ ଅଧିକ ହେବ ବୋଲି ଆକଳନ। କର୍ଣ୍ଣାଟକ ମୁଖ୍ୟମନ୍ତ୍ରୀ ସିଦ୍ଧରମୟା ଆଜି ଦେବେ ଇସ୍ତଫା ଏବଂ ଇଦ୍ ଉଲ୍ ଆଝା ଅବସରରେ ମୁସଲମାନ ସମ୍ପ୍ରଦାୟର ଭାଇଭଉଣୀମାନଙ୍କୁ ରାଷ୍ଟ୍ରପତି ଉପରାଷ୍ଟ୍ରପତି ଓ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀଙ୍କ ଶୁଭେଚ୍ଛା। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
4: Good afternoon. This is Akashvani and I am Valsa Williams with the midday news. The headlines. President Draupadi Murmu urges police forces to be more citizen-centric and sensitive towards vulnerable sections. Education Minister Dharmendra Pradhan assures resolution of all grievances of students regarding discrepancies in CBSE Class 12 examination evaluation process. Karnataka Chief Minister Siddaramaiah announces resignation. Deputy Chief Minister D.K. Shivakumar set to take over. Fragile ceasefire between US and Iran under strain as both sides exchange fresh strikes near the strategically vital Strait of Hormuz. Eid ul-Azha, festival of sacrifice, being celebrated with religious fervor across the country. And in badminton, PV Sindhu and Lakshya Sen storm into singles quarterfinals of Singapore Open. President Draupadi Murmu today urged the police force to become more citizen-centric and sensitive while dealing with vulnerable sections, especially women, the poor and children. President Murmu was speaking after conferring the prestigious President's Police Colour on the Sikkim police during Alankaran parade held in Gangtok this morning. She appreciated the role of the Sikkim police in maintaining law and order and in disaster management.
2: ପୁଲିସ ବ୍ୟବସ୍ଥାକୁ ଅଧିକ ସିଟିଜେନ ଫ୍ରେଣ୍ଡଲି ବନାଏ ଜାନା ଚାହିଁ ତାକି ସାମାନ୍ୟ ଲୋକ ବିନା ହୋଇକି ଆପଣ ସମସ୍ୟା ଦର୍ଜ କରା ସକେ। ମହିଳା ବଚ୍ଚୋଁ ଓର କମଜୋର ବର୍ଗଙ୍କ ପ୍ରତି ସମ୍ବେଦନଶୀଲ ବ୍ୟବହାର କୁ ବି ପ୍ରାଥମିକତା ଦେନି ଚାହିଁ। ସାଇବର କ୍ରାଇମ, ଅନଲାଇନ ଫ୍ରଡ, ହେକିଂ ଓର ଡିପ୍ ଫେକ୍ ଜୈସି ନେଇ ଚୁନୌତିଆ ସାମ୍ନେ ଆ ରହି ଇନ୍ ନେଇ ଚୁନୌତିଓ ସେ ନିପଟନେ କେ ଲିଏ ପୁଲିସ କୋ ଲେଟେଷ୍ଟ ଟେକ୍ନୋଲୋଜି, ସାଇବର ସିକ୍ୟୁରିଟି ଓ ଡିଜିଟାଲ ଇନ୍ଭେଷ୍ଟିଗେସନ ମେ।
4: Meanwhile, Sikkim has been officially declared a fully literate state under the ULLAS, Understanding of Lifelong Learning for All in Society initiative. The announcement was made during the convocation ceremony of Sikkim University in Gangtok yesterday in the presence of President Murmu.

0: ଲାଲ ଲାଲ ମାନଙ୍କ
1: ଆର୍
0: ନୁ ଆକ୍ଚୁଆଲି ହୁଦିନ ହିଁ ଆଲାର ଅବହେଳା କାମନାର ଚିନ୍ନାର ଆପଣାର କର ଦୋକାନ ତିଅଣ୍ଟା ଇନ୍ଦର କ୍ରିମ ଅନ୍ଦର ବାରର ଆଦିନ ଖାସର ଅର୍ଚ୍ଚ କିନ୍ତୁ ଯଦି ଡାକ୍ତର ସିନେ ଏଦର ନେ ମାନେ କ୍ଲିନିକାଲି ଆସ ଯଦି ଅଣ୍ଟା ଧାରସ ଡାକ୍ତର ଚିକିତ୍ସା ଯେ କାକା ଆସି ଆହସ ଯେ ଆକ୍ଚୁଆଲି ଇ ବଦ କୁଷ୍ଠରୋଗ କା ମାଲି
1: ଆଚ୍ଛା
0: ଉଦ୍ଘେ ଲାଗେ ଯେହେତୁ ତାଙ୍କ ଚାର ପାଞ୍ଚ ବରଷ କି ବାଦ ନୁ ଏଦ ତାଙ୍କ ହାନି ବଦ
1: ଲକ୍ଷଣ
0: ଗୁଠି ବଦ ଆଦ୍ଘେ ଲାଗେ ନା ଆଲାର ବହୁତ ଆଦିନ ପୁରା ନେଗ୍ଲେକ୍ଟ କାମ ନାର
1: ହେତକି ଗୁରୁତ୍ୱ ମାଲଛି
0: ଗୁରୁତ୍ୱ ମାଚି ନା
1: ଯେନ୍ତି ଲାଗି ଘାଗା ବାଡ୍ରିକି
0: ବାଡ୍ରିକି
1: ହେଲେ ଧାରା ଯେ ଅର୍ତୁ ଯଦି ଏରିଆ ଯେ ତାଙ୍କେ ମେଦୁନୁ ହନେ ଟିକେ ଦାଗ ଦାଗ ଧର ବାଗିର ମଞ୍ଜା ଆରୁ ଟିକେ ଡାଉଟ ନା ଯାହା ଯେ ଏନ୍ଦିର ଅଣ୍ଟାକେ ଲାଗା ନିନ୍ନେ ମାନାଲି ବୋଲିକିରି ଆରୁ ଡାକ୍ତର ଏରିଆସ ଆରୁ ଚିହ୍ନଟ ମାନ୍ଜା ଯେ ହଁ ଇତାତ କୁଷ୍ଠ ଲୋକକେ ଲକ୍ଷଣ ଦଉ ଆରୁ କୁଷ୍ଠ ରୋଗ ମାନ୍ନା ବାଗିର ଲାଗାଲି ତ ହନେ ସମୟାନୁ ଯଦି ତାନ ଚିକିତ୍ସା କାମ ସେ ଭଲ ମାନା ଆଙ୍ଗ କାଏ
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ କୁନ ନାମ ହେ ଯେନ୍ ବିଶ୍ୱ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ସଂଗଠନରେ ବା WHO ବାନାର ଆବଡ଼ାର ଘଣ୍ଟା ବହୁମୁଖୀ ଔଷଧଣ୍ଡରେ MDT ବାନାର ମଲ୍ଟି ଡ୍ରଗ୍ ଥେରାପି ଆଦିନ ମକୁନ ପୁରା 100% ତାଙ୍କେ ଚିକିତ୍ସା ରହି ହୁଦୁନୁ କିଛି ଇନ୍ଦେରି ମାମନି ବାକି ଆରଣ୍ଟା କଥା ରହି ଯେ ନାମ ତେଙ୍ଗଦାଜ ଯେ ଆକୁନ କା ମନ୍ଦିର ସୁନ କେରକୁନ କା ରେଲୱେ ଷ୍ଟେସନ ସନ କେରକୁନ କା ବସ୍ ଷ୍ଟାଣ୍ଡ ସନ କେରକୁନ ଆପଣା ଆଲାର ବହୁତ ଗୁଡ଼େ ଏଥନାର ଏକାଶକି ହେଖା ମାଲା ଦିନ ଏକାଶକି ହେଡ୍ରୁ ଖିଣ୍ଡିଆର ତା ଆପଣାର ମେଡିସିନ ମକୁନ ହିଁ ମାନ୍ଦାର ମକୁନ ହିଁ ଆପଣ ରାଇଧି ରାଇଧି ଇନ୍ଦେର ଗେକା ଅହନ ଯଦି 5-6 ବର୍ଷ କି ବାଦ ନୁ ଆସ ଯଦି ତାଙ୍କ ଚିକିତ୍ସା ମା କାମ ଚାଷ ହେଲେ ଆଦ ମାନେ ବିକଳାଙ୍ଗ ଅବସ୍ଥା ନୁ ବଙ୍ଗଚ
1: ଆଚ୍ଛା
0: କିନ୍ତୁ ମେଡିସିନ ମହ ସବୁ ସମୟ ନୁ ଜୀବାଣୁ ବୋଧ ତାଙ୍କ ଶରୀର ବଙ୍ଗକ କିନ୍ତୁ ବିକଳାଙ୍ଗ ବୋଧ ଆରୁ ଫିରାବାରା ପଡ଼ିଲି ବୁଝେ ଲାଗେ ଯେତକ ଜଲ୍ଦି ତାମ ଆହତ ଆତକ ଜଲ୍ଦି ଷ୍ଟାର୍ଟ କାମ ଯଦି ମେଡିସିନ ବନ୍ଦ ହେଲେ ବିକଳାଙ୍ଗନ୍ତି ହିଁ ନାମ
1: ବୋଲେ ଠିକ ସମୟାନୁ ମାନେ ଆହନାବ ଜରୁରୀ ଦିଅର ଚିକିତ୍ସା
0: ଜରୁରୀ ହଁ ହୋଦିଗେ ଲାଗେ ଆଲାର ନୁନାର ଚିନ୍ନାର ହୋଦିନ କାଉଣ୍ଟର ନେ ଇନ୍ଦର ବସ୍ ଆଙ୍ଘା ଇନ୍ଦେ ମାଂଚ କିଛି ହାନ୍ୟ ମାଂଚ କିଛି ମାନ୍ଦାର ଇନ୍ଦରକେ ମହାଲ ଦାଏ ହୋଦିଗେ ଲାଗେ ମାଡ ନୁଡ଼ନା ବହୁତ ଜରୁରୀ
1: ଜରୁରୀ ଦୁ
0: ଇନ୍ଦର ମାନେ ବିକଳାଙ୍ଗନ୍ତି ଯଦି ବାଛନା ରେ ହେଲେ ଯେତେ ଜଲ୍ଦି ମାନ ଆତକ ଜଲ୍ଦି ନାମ ମେଡିସିନ ଆସିକେ ଚିଆଙ୍ଗତ
1: ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ଯେ ଯେନ୍ତାକିରି ଆଲାର ଆହର ଆଉ ଇ ପ୍ରକାର ବେମାର ସ୍ଥିତି ବାଚରର ଆଦିକେ ଲାଗନ୍ ସରକାରୀ ସ୍ତରରୁ ବି ଭିନ୍ ଭିନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ କା ଯୋଜନା ଗୁଠି ଆଥିଲି କା ସଚେତନତା ଗେ ଲାଗନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଠି ହୁଆନାର ତା ହନେ ସରକାରୀ ତରଫରୁ ଏକାନ ଏକାନ ଏକରି
0: ବିଲକୁଲ ଗେ
1: ଲାଗନ୍ ଆଥିଲି ସୁବିଧା ଗୁଠି
0: ହତକେ ଲାଗନ୍ January 30 ନାମଟା ଦିବସ ପାଳନ କାମ କାଲି ଯେ କୁଷ୍ଠରୋଗ ଦିବସ ବୋଲିକିରି January 30 ବଦ ଆକ୍ଚୁଆଲି ମହାତ୍ମା ଗାନ୍ଧୀଜୀକି ତିରୋଧାନ ଦିବସ ବଦ ମହାତ୍ମା ଗାନ୍ଧୀ ସଣ୍ଟା ଇନ୍ନେ ଆଲରାଚ ସା କୁଷ୍ଠରୋଗୀ ଜାମାରିନ ତାମ୍ହା ଆଶ୍ରମ ଗନ୍ଧରିକିରି ଆପଣା ସେବା କାମାଲଗାର ତାମ୍ହା ଖାଦି ଗୁଠି ନଣନା ସାଫା କାମନା ଆନୁ ମଲମ ଲଗାବନା ଇ ନାଲ୍କ ଗୁଠି କାମାଲଗାର ତା ଆଦିନ ମନେ କାମିକିରି ଆସିକି ସେବା ମନୋବୃତ୍ତି ବନ ମନେ କାମିକିରି ନାମ ଆସିନ କୁଷ୍ଠ ଦିବସ 30 January 30 ପ୍ରତିବର୍ଷ ପାଳନ କାମନାର ଆରୁ ହୁ ମାନେ 30 ତି February 13 ତକ 2 ସପ୍ତାହ ପାହାଡ଼ା ପାଟିନୁ ଆଶା ଅଙ୍ଗନବାଡ଼ି ANM ଯେତକ ରାନାର ଆପଣାର ବିଭିନ୍ନ ପ୍ରକାର ସଚେତନ ମାନେ ରାଲି ମାଞ୍ଜା କାକାସନଟା ମିଟିଂ ମାଞ୍ଜା ସ୍କୁଲ କଲେଜ ଗୁଠିନୁ ବିଭିନ୍ନ ପ୍ରକାର କୁଇଜ କାମନା ଇବଡ଼ା ଗୁଠିନ ଜାମାର କାମାଲନାର ଆ ରୋଗ ବିଷୟନୁ ଜାମାର ଆଲାରିନ ସଚେତନ
1: କୁଷ୍ଠ ରୋଗୀ ଗୁଠିଆର ଲାଗାନ ବି ହନେ ବିଶେଷ କିଛି ସୁବିଧା ଆସିଲି କାଁ
0: ବିଲକୁଲ
1: ମେଡିସିନ ଚିକିତ୍ସା
0: ଅଲରେଡି ମାନେ ମାଞ୍ଜାକିର କିଛି ଆରୁ ଡାକ୍ତର ଜମାର ଆସିନ ଏରିକିରି ତେଙ୍ଗାଲନାର ଯେ ମାନଲା ଆକ୍ଚୁଆଲି ଇସ୍କି କୁଷ୍ଠ ରୋଗୀ ଆଲାସ ଆସିକି ଲାଗେନ୍ ମେଡିସିନରେ ଆପଣ ମେଡିସିନ ବଟ୍ ପୁରା 12 ମାସ ଅଣ୍ଟା ପ୍ରକାର କି ଆର ଅଣ୍ଟା ପ୍ରକାର କି 6 ମାସ ମହାନାର ମୁଣ୍ଟା ପ୍ରକାର ମେଡିସିନ ଚାଲନାର ଅଣ୍ଟା ନେନୁ ଷ୍ଟ୍ରିପ୍ ନୁ ଆପଣ ଅଣ୍ଟା ଆସିକି ମାନେ କମ୍ କାଟେ ଏକାଶିକିରି ଆସିକି 6 ମାସ ଚାଲନାର ଆର ଆସିକି ବାଗେରି ଆପଣାରକି ବର୍ଷିକିଆ ଚାଲନାର ଫ୍ରି ନୁ ଚାଲନା
1: ଆଚ୍ଛା
0: ଆନ୍ତି ମନେ କାମା ନେଖା ହେଡ଼ୁ ହାନି ମାଞ୍ଜାକିରି କିଛି ଆସେ ଏକା ପଲାଲ ଦାସ ଆସିକି ଲାଗେନ୍ ଆପଣାରକି ଚପଲ ଚାଲନାର ଚପଲ ଆତ୍ମସାସ ଆନ୍ତି ଖାଦି ନେଖାଇ ରହି ଆପଣ ଖାଦି ସାଫା କାମର ଆସିକି ତାଉଲିଆ ଚାଲନାର আর বালটি চালনার, মগ চালনার, সাবুন চালনার, আর ওটা চাচা চিনার মানে খাওয়া দিয়ে কাটে সাফা কামস, আর আনু মলম চালনার আর লাগাবর। এই জামা নাম হয় যেন গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র গুঠে রে।
1: আচ্ছা,
0: আবড়ানু রাইদ আবড়ার আলার আসান প্রতি সোমবারকে সোমবার কানার এন্দ্রিন যদি কিছু অসুবিধা মনে যায়, মনে করো ওটাস কি মলম মুঞ্জরা কেরা তা সোমবার লা কস আর সোমবার লা হস আর কস।
1: আচ্ছা, ফ্রি ইদান নিজর চাহানু যেন হসপিটাল আতে লিগা গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র যেন বালদানিম উসান কে কিরকুন আর
0: ফ্রি নো চানার,
1: ফ্রি নো চানার হলে আবার কি হনে রেজিস্ট্রেশন হনে লাগি কা নেদিন কিরকুনি হনে আর কি চিন আর কানে প্রসিজার বদ কানে
0: নাই প্রসিজার বদ মানজা যে অন্টা আলাস যদি আকার কেরার যে ইসকে কুষ্ঠ রোগী রে আসি অন্টা কার্ড রে কার্ড নো রেজিস্ট্রেশন কামন নিখুষ্ট পোর্টাল গন্টা রে অল ইন্ডিয়া আনু আসি এন্ট্রি মানালি আনতি আসি জামা ফ্রি অফ কস্ট নো জামা সুবিধা
1: চালনার। তো এটা তো সরকারি তারতি যেন প্রকার সচেতনতা ভি কামা খাতরালি তারপরে পরে নেখে মঞ্জা করি তাহে যেন মাদার মুটকা ভি চালনার গুটি মলম ভি নিমিত্তে কার হনে চালনার হলে এটা তো সরকারি তারতি চালনার সরকার তারতি কিন্তু নামে যেন সমাজ নু নামে পরিবার নু যদি নেখে কুষ্ঠ রোগী অন্টাতনার কারণ আমি পাড়া পাটকি নতনার নামে সামাজিক হিসাব নু কিংবা পারিবারিক হিসাব নু তঙ্গা নেকা নেকরি তাঙ্গে সঙ্গে বিহেভ কামনা কথা কা তঙ্গা নেকা নেকরি ইনা কথা কারণ আমি সমাজ কেন্দ্রের কর্তব্য অতলি কুষ্ঠ রোগ নিরাকরণ গেলাগান
0: বাড়িয়া এই দণ্ডটা বহুত জরুরি বিষয় বধ এই দণ্ডটা যে অন্টা নামা পাড়া পাটি নৌকা নিজের পরিবার নু নে দণ্ডটা কুষ্ঠ রোগী মাঞ্জার কেরার হলে নাম নামহা আলার কাটে ছি ছি কামনার আসিন কাটে বাসন কালা কামনার এক চাটিয়া কামনার চেনার এক ঘরিয়া কামনার চেনার আগ কথা বদ মা মান্না কথা আর ওটা জিনিস সবুঠু মানে বাড়কা জিনিস যে আকুন নাম আকা যে নামা ছিঙ্কনা নু আর জীবাণু বোধ কালে অন্টা হালাসি আর অন্টা হালাসি মানে গে অন্টা পরিবার নু যদি মাঞ্জা হলে গভর্নমেন্ট ইন্দ্রের কাম কিছু আকুন যে পরিবার নু যেতক বি সদস্য রানার জামার গে প্রিভেন্টিভ মেডিসিন চালনার।
1: আচ্ছা,
0: জামার মহর অন্টা ডোজ মাসে মানে ছোটে হাত দুনতি বাড়কা তো আর নামহা কর্তব্য মাঞ্জা আবড়ারিন কাটে বানিকি যেহেতু অন্টা আলাস কি নে কুষ্ঠরোগ মাঞ্জাস কারাস আস মানসিক স্তর নু বহুতই দুর্বল মান্নার কান আধগি লাগে জামারিন অনুরোধ আর বিনতি রাই আঙ্ঘায় যে আবড়ারিন সপোর্ট কামা আবড়ারিন তেঙ্গা যে ইন্দেরি মা মানে মোরাল সপোর্ট চা মেন্টাল সপোর্ট চা আর মেডিসিন বন কন্টিনিউ পুরা কমপ্লিট কামনা তক মোহনারে
1: নিশ্চিতভাবে
0: মাল্লা হলে অহন যদি বিকলাঙ্গ মাঞ্জা কেরা হলে আদ আর কিরাবারা পল্লি বুদ্ধি লাগেন আসিন সপোর্ট কামা আর নামা ঈদ কর্তব্য জামার মিশিগিরি আলারিন সপোর্ট কামনা আ কুখষ্ট রোগীসিন সপোর্ট কামনা দরকার
1: দরকার দু হলে আর ওটা কথা ইসান তেঙ্গর যে যেন মাদার মুটকা হুয়া না নেখে যদি মাঞ্জা কের কিছি হলে আজকে ওটা স্পেসিফিক ওটা পিরিয়ড রাই ওটা কোর্স রাই হন্যে কা যেতকি দিন তাক র ভল মান্না তো হন্যে মহা বেঁধনার এদের ইদকে চিকিৎসা বোধ
0: মানলাম লাগে তাঙ্কা ওটা কোর্স রে এখন যে সে তেঙ্কা নেঙ্কা দুই প্রকার কুষ্ঠ রোগী অ্যাকচুয়ালি মানে ডাক্তার জামার আদিন এয়ারনার দুই প্রকার অন্টাস কি যদি কম ছৌর কিংবা একিনস কি অন্টা নস বধ কাটে ফুড়া কির নাস গুঠিত হলে আবড়ার গে ছ মাসিয়া চালনার আর ছৌ বধ দাগ যদি পাঁচটান্তি অধিকার রে আর অন্টা নসটি অধিকা বধ যদি ফুলরকির নাস বধ হলে আবড়ার গে বর্ষিকিয়া প্যাকেজ রে।
1: আচ্ছা,
0: আজ বর্ষেকে মহস ই মহস যেনতা হলে বি আ ভিতরে যদি টেস্ট কামর আবড়ার টেস্ট কি কামনার আজ যদি নেগেটিভ উর্খা হলে ঠিক রে অসুবিধা কিছু যদি ফের পজিটিভ মাঞ্জা হলে আদিন ফের আর কিছু মহিনা এক্সটেনশন কামনা
1: আদা এই যেন আমি ডাক্তার আজ্ঞা ঘরে যার পরামর্শ চিওর আইকালা টেস্ট
0: আবড়ার এরর আর তেঙ্গর আর হিসাব নো
1: হলে আর একটা কথা ইসান যে এই যেন মন্দারবন মহর যদি অনুল তামে যদি ভুল মাঞ্জা কেরা কা মদির চার কায় কাতরা পাহি বুঙ্কানার কায় কাতরা কেরকানার যে মহাপল্লি আর হলে হুস্তি এদের তাহে অসুবিধা মানিত কা তাহে নান্নুলা মকুন হি চালি
0: অসুবিধা কিছু মা মানে অসুবিধা কিছু মানে আর আজকে নান্নুলা কন্টিনিউ মানো
1: মানে
0: কিছু না ব্যাগে যদি গ্যাপ মাঞ্জা কেরা পাঁচ দিন সাত দিন হলে আদিন ডাক্তার জি বানকরি পরামর্শ হর একলা ইন্দ্র মোহর আ হিসাব না আদিন হর
1: হর হলে যাহা ভি মান্না নামে কুষ্ঠ রোগ একানে একরি নামে সমাজতি দূর মানো আজকে লাগান্তা সরকার ভি চিন্তা না নালি আর নামে ভি গুটি কর্তব্য আতলি হলে প্রকৃতি যদি ই কুষ্ঠ রোগ বত নামে সমাজতি নাম যদি পুরা বিলকুল আজকে মূলপোচ কামচত বাগির যদি নাম ভাবত সরকারি যেন ପ୍ରୋତ୍ସାହନ ହଉ କା ତମେ ସଚେତନତା ଯେନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଗୁଠି ଆତ୍ରି ଆଦ୍ଗେ ମାଧ୍ୟମ ନୁ ତାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଆମେ ଯଦି ପାହାଡ଼ ପାଟକିନ୍ତା ଆଲାର୍ଗେ ଅଣ୍ଡା ସହଯୋଗର ଆରୁ ଯଦି ନାମ ହେଲେ ଭାବୁଥିଲେ ପ୍ରକୃତିରେ ଆମେ ଗୋଟିଏ ଏନ୍ଦିର କାମାକ୍ଷେତ୍ର ଡାକ୍ତର ହିସାବ ନୁ ନିମେ ଏନ୍ଦିର ମାନେ ପରାମର୍ଶ ଚିଅର
0: ସବସେ ପହଲା ତା ନେ ଖାଇ ଏନ୍ଦ୍ରିନ୍ ବି ଲାଗାଲି ଡାଉଟ୍ ଲାଗାଲି ବା ଏଲ୍ସକା ଲାଗାଲି କା ଆଙ୍ଘା ଶରୀର ନ ଏନ୍ଦ୍ରିନ୍ ଅଣ୍ଡା ଛଉ ରାକିଛି ତୁରନ୍ତ ଡାକ୍ତର୍ସ କି ପରାମର୍ଶ କାମର ଏକ ନମ୍ବର ଆନ୍ତି ସେକେଣ୍ଡ ମଞ୍ଜାକା ଯେତକ ବି ମେଡ଼ିସିନ୍ ମୋହାନାର ଆପଡ଼ାର ଜାମାର କମ୍ପ୍ଲିଟ୍ କାମର ମାନେ ଏମ୍ ବହୁତ ଏରକା ଦାମ ପେସେଣ୍ଟ ଜାମାରିନ୍ ରୋଗୀ ଜାମାରିନ୍ କୁଷ୍ଠ ରୋଗୀ କାର ମୋହାନାର ଆଧା ମୋହନାର ଆରୁ ଆମ୍ବନାର ଚିନାର ଇନ୍ଦରକେ କା ମାଝା ମାଝେନ ଅହନ ଅହନ ରିଏକ୍ସନ୍ ବି ମାନେ ତା ଏକା ପାଖେ ଯଦି ହନେ ମାଞ୍ଜା ହେଲେ ତୁରନ୍ତ ଆପଡ଼ାର ଡାକ୍ତର୍ ସେ ପରାମର୍ଶ ହର ଆନ୍ତି ଆପଡ଼ାର ଯେ ସେ ତେଙ୍ଗର ଆ ହିସାବ ନୁ ମେଡ଼ିସିନ୍ ବନ୍ କମ୍ପ୍ଲିଟ୍ କାମ ଖାତର ମୁଞ୍ଜା ଖାତର ଯଦି ଆଧା ନୁ ଯାଇଚାର ହେଲେ ଆଦ ଆରୋହନ ହିଁ ବାରଦାରୁ ଫେର ଆରୋହନ ମାନାଙ୍ଗେ ବହୁତ ଚାନ୍ସରେ ହୋଦଗି ଲାଗେନ୍ ଯେହେତୁ ମାନ୍ଦାର ମହାଲ ଦାସ ମାନେ ଆଦିନ ପୁରା ମୁଞ୍ଜସ ହି ମୁଞ୍ଜସ ଅନ୍ୟ କାମ ଖାତର
1: ନିଶ୍ଚିତ ଭାବେ ହେଲେ ଆରୁଣ୍ଟା କଥା ଯେ ଯେହେତୁ ନିମ୍ ଇନେ ବିଭାଗ ନୁ ଆତଲାର ଯେ ରୋଗ ବେମାର ମାନନା ଆଗଲିନ୍ତି ଏକାନିକିରି ରୋଗ ବେମାର ମା ମନ ଆଦଗି ଲାଗନ ସଚେତନତା କାମନା କଥା
0: ଡିପାର୍ଟମେଣ୍ଟ ଆକ୍ଚୁଆଲି
1: ତ ଇ କଥା ଯଦି ନାମ ଆଲୋଚନା କାମ ଥିଲେ ଭିନ୍ ଭିନ୍ ରୋଗ ବେମାରୀ ଗୁଠି ଆସିଲି ଆରୁ ନାମ ତ ଇନ୍ନା ସ୍ପେଶିଆଲି ଇ କୁଷ୍ଠ ବେମାରୀଗେ ଲାଗାନ ଆଲୋଚନା ନାନ ହେଲେ ପ୍ରକୃତିରେ ଇ କୁଷ୍ଠ ବେମାରୀ ଏମିତି ବାଚରାଗେ ଲାଗାନ ଏକାନିକିରି ତାଙ୍କେ ଜୀବନଶୈଳୀ ବନ୍ ଆଖିଲି ହସ୍ ଏକାନିକିରି ତାଙ୍କେ ଜୀବନଯାପନ କାମସ୍ ତାକି ଇ ପ୍ରକାର ବେମାରୀ ଯେନ୍ ମାନନାଗେ ସମ୍ଭାବନା ରାଜକୁନ୍ ହିଁ ଅର୍ଥାତ୍ ମା ମାନ ଆରୁ ସୁସ୍ଥ ରସ ତାଙ୍କେ ଜୀବନଶୈଳୀ ବୋଧ ଏକାନି ମାନନା କଥା ମାନେ ଯେତେ ରେଗେ
0: ଯେହେତୁ ଇ ବେମାରୀ ଘି ମାନେ ଅଣ୍ଡା ଯେହେତୁ ପାଞ୍ଚ ବର୍ଷ ଛଅ ବର୍ଷ ପୁରା ନାମା ଶରୀର ନୁ ରାଇକେ ତା ଆଦ୍ଘି ଲାଗେନ୍ ଆଦ ବାଲତାରୀ ତାଙ୍କ ଲକ୍ଷଣ ହଉ ବାଲତାରୀ ହୋଦ୍ଘି ଲାଗେନ୍ ନା ମିନ୍ଦେର କାମତ ନା ଅଣ୍ଟା ଆଲାସ ଯଦି ନା ମାକାଦାତ କୁଷ୍ଠ ରୋଗୀସ୍ ବାନାଗେ ପରିବାର ନୁ ଯେତକ ଆଲାର ରାନାର ଆପଡ଼ାର ଜାମାର କିରି ମେଡ଼ିସିନ୍ ମହନା କଥା ଯେନ୍ଟାକି ଆକୁନ୍ ଗଭର୍ଣ୍ଣମେଣ୍ଟ ପଚାରିଲି ଆରୁ ହାତଦାର ଯେତେବେଲେ ଜନ୍ମ ମାନାନାର ଆପଡ଼ାର କି ଅଣ୍ଟା ବିସିଜି ଟୀକା ଚିଆ କାଲି ଆ ଟୀକା ବନ୍ଧ ଯେନ୍ତା ହେଲେ ବି ହର ଇନ୍ଦରେ ବାନାଗେ ଆ ଟୀକା ବଧ ଇ ଯେନ୍ ଜୀବାଣୁରେ ମାଇକ୍ରୋବ୍ୟାକ୍ଟେରିଅନ୍ ଲେପରା ଆଦ୍ଘି ହାନିନୁ ବି ଆଦ ମାନେ ରକ୍ଷା କାମୀ ହୋଦ୍ଘି ଲାଗେନ୍ ଜାମାରି ଅନୁରୋଧ କି ଯେତକ ବି ରାନାର ହାତଦାର ଜନ୍ମ ମାନାନାର ଟୀକା ଠିକ୍ ସେ ହର ଆରୁ ବାନେକିରି ରହର
1: ନିଶ୍ଚିତ ଭାବେ ତ ଯାହା ତେଙ୍କାର ଯେ ନାମେ ଯେନ୍ ଡାକ୍ତରୀ ପରାମର୍ଶ ଆତିଲି ଆବନ୍ ହିଁ ନାମ ଭୁଲ କାମ ତାରୁ ନାମେ ଜୀବନ ଆଗ୍ଲି ହତ୍ ଆରୁ ନାମେ ବି ଅଣ୍ଟା କର୍ତ୍ତବ୍ୟ ଯେ ଏକାନେକିରି ନାମେ ସମାଜ ନୁ ଯଦି କୁଷ୍ଠ ରୋଗୀ ସଣ୍ଟା ଆତଲଦାସ ହେଲେ ରୋଗ ବନ୍ ନାମ ହାଣତ ହେଲେ ଆଲା ଚିହ୍ନ ମାନଲା ଆଲାସିନ୍ ସେବା ଯତ୍ନ ତାଙ୍କର ସାନ୍ତ୍ୱନା ଚିଅ ତାର ତାଙ୍କ ସ୍ନେହ ମମତା ତାଙ୍କା ବି ଚିଆ ଖାତ୍ର ତାକି ଆସ୍ ବି ନାମେ ପରିବର୍ତ୍ତନଟା ଆଲାସ୍ ଆସ୍ଗେ ତାଙ୍କେ ମାନସିକ ଯେନ୍ତା ମାନେ ଦୁର୍ବଲ ମା ମାନସ୍କସ୍ କା ଡିପ୍ରେସ୍ ମା ମାନସ୍କସ୍ ଆ କଥା ବି ନାମ ଚିନ୍ତା କାମନା କଥା ଆଉ ନାମେ ଏଇ ପ୍ରକାର ଯଦି ସମ୍ପର୍କ ରହିଲେ ନାମ ସମଜନା ବି ଠିକ୍ ହିସାବନୁ ଚାଲର ତାରୁ ନାମେ ଜିଆବନେ ଆଗ୍ଲି ହୁଆଙ୍ଗତ ତ ଯାହା ହଉ ଇନ୍ନା ବାର୍ଷକାର ଆଉ ନିମ୍ ଯେନ୍ତାକି କୁଷ୍ଠ ରୋଗ ଏକାନଟା ବଢ଼େଇଟେ ରୋଗ ଦୁ ଆରୁ ଇ ପ୍ରକାର ଯେନ୍ ଡଡ଼ନିଆ ରୋଗ ବୋଧ ମାଲ ମାନ ଯଦି ମାଞ୍ଜକୁନ୍ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଆସିଲି ଆରୁ ଇ ବେମାର ଏକାନିକିରି ନାମ ମୁକୁଲାରତ ଆ କଥା ସୁନ୍ଦର ଭାବେ ତେଙ୍କାର ତା ଯାହା ବି ନାମେ ଭାଇ ଭଉଣୀ ଗୁଠିଆର ମେନାନାର ପ୍ରକୃତିରେ ତମେ ଚାହାନୁ ବି ଯଦି ହନେ ଯଦି କୁଷ୍ଠ ରୋଗକେ କିଛି ଯଦି ସୂଚନା ର ହେଲେ ଯାହା ନିମ୍ ତେଙ୍କାର ଯେ ସମାଜନୁ ନାମେ ଏନ୍ଦିର କର୍ତ୍ତବ୍ୟ ଆଦାନ କାମନା କଥା ଆରୁ ଡାକ୍ତର ସେ ପରାମର୍ଶ ଠିକ୍ ସମୟାନୁ ହୁଅନା କଥା ତାକି ନାମ ଅଣ୍ଟା କଠାନୁ ଠିକ୍ ହିସାବରେ ନାମେ ଜିଆବନା ଖିଲି ହୁଆଙ୍ଗ ଧନ୍ୟବାଦ ନିମାନ ନିମେ ଉପସ୍ଥିତି ଲାଗନ୍ ଜୁହାର
0: ଜୁହାର
2: ନା।

0: যাই করে কৃষ্ণ কৈলাসপুরে প্রবেশ কলে।
1: আচ্ছা
0: হ্যাঁ, তো এ সময় রে বাবু যেতে বেলকে কৈলাসপুরে প্রবেশ করলে হ্যাঁ মহাদেব বাবাঙ্গু বলে, হে মহাদেব বাবা রাধা মুরগি মতে ছাড়ি করে চালি যাইছন, হ্যাঁ মান কর নেইছন,
1: আচ্ছা
0: আর যাবট পুরা যাই করে লুচি রইছ, হ্যাঁ তো সন্ন্যাস বেশমী কেন্দা করে তার মানে ধারণ হেমিতা মতে বতাই দিও।
1: বতাবলে
0: হ্যাঁ মহাদেব বাবা টিকে হসি দেলে, যে কি অন্তর্যামী মহাপ্রভু তিনি ব্রহ্মাণ্ডর তার মানে সব কথাকে জানি পারুছ, আর রাধার কথা কে তুমি নাই জানি করি এছেন তুমি এপরে তুমি কি আকুল হয়ে যাওছ, হ্যাঁ যে কি যাহা মু করি যাহা মু কহি যাহা মু চিন্তি মনে জগত করতা পরম ঈশ্বর
1: জানুছন্তি প্রতি ক্ষণে,
0: তুমি তো জগত করতা জানুছ আর এই সময়ে তুমি কি রাধার কথা কি কেনটা তুমি নাই জানি পারবা। হসি দেলে মহাদেব বাবা আর কৃষ্ণ গলে হসলে, কাহিকি কৃষ্ণ হসলে জানিছ সে জানুথিলে মায়াবী কৃষ্ণ লীলা করবার লাগির বলিকিরি। হ্যাঁ আচ্ছা তো শুন তো, এ সময় মহাদেব বাবা কষা কৌপিনি মুন্ডরে জটা ভার কান্দরে পৈতা দেই করি সুন্দর গুটে তার মানে যোগী বেশ করে দেলে। আর কৃষ্ণ কোন গলে আনন্দ সহিত বাবু গোপী গোপী মানঙ্কর পাক্কে গলে, হ্যাঁ গোপী মানে চিনি নে পারলে সে জায়গার ফেরি আসি করি, গোপী মানে তো মতে নেই চিনলে যাউছি আমি মোর মা পাখকু যশোদা পাখকু আসি করি। হ্যাঁ এ সময় রে বাবু আমার কৃষ্ণ যোগী বেশ হয়ে কি কোণ করছেন জানিছ, হ্যাঁ এ বাবু এ

0: শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধু, আজ সন্ধ্যা যুববাণীর খেল জগৎ কার্যক্রমক আপনার আন্তরিকতার স্বাগত জনাওছি। মু আপনার প্রিয় যুবসাথী তনুশ্রী বেহরা। আজ হচ্ছে মে মাস 28 তারিখ। আজর দিনের ইতিহাসের কোণ সব ঘটনা ঘটি যাই আসন্তু জানিবা। 1967 মসিহা 28 মে'রে 65 বর্ষীয় ব্রিটিশ নাবিক ফ্রান্সিস চচেস্টর একাকী নৌকার সমগ্র পৃথিবী পরিক্রমা করে সফলতার সহ গৃহকু প্রত্যাবর্তন করে। তাঁকর এই সাহসিক যাত্রা বিশ্ব নৌচালনা ইতিহাসের এক অদ্ভুত কীর্তি ভাবে পরিচিত হয়েছিল। 1971 মসিহা 28 মে'রে সোভিয়েত সংঘ মঙ্গল গ্রহক পঞ্চবা পাই মার্স 3 নামক প্রথম অন্তরীক্ষ যানর প্রক্ষেপণ করেছিল। 1996 28 মে'রে রুষিয়া চেচনিয়াকু সর্বাধিক স্বায়ত্ত সভা দেওয়া সম্মতি প্রকাশ করে। এই নিষ্পত্তি দীর্ঘ সংঘর্ষ ও হিংসাকু শান্ত করা দিগরে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল। 1883 মসিহা আজর দিনরে হিন্দুত্ববাদী নেতা স্বাধীনতা সংগ্রামী ও কবি বিনায়ক দামোদর সাওয়ারকরক জন্ম হয়েছিল। শ্রোতা বন্ধু, এহাথিলা আজ দিনরে বা 28 মে'রে ইতিহাসে ঘটি যাইথিবা কেতক বিশেষ ঘটনা উপরে তথ্য। আজর খেল জগৎ কার্যক্রমের সাক্ষাৎকার শুণবা আসন্তু জনে লন বল খেলাড়ি লীনা হারাঙ্ক সহিত সাক্ষাৎকার। তাঙ্কু সাক্ষাৎ করিছন্তি প্রিয়া শতপথী।
1: ক্রীড়া সহ মনুষ্যর সম্পর্ক ঘনিষ্ঠ। ক্রীড়া আমার শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের গুরুত্বপূর্ণ ভূমিকা নিভাই থাকে। এণু ব্যক্তি মানে নানা প্রকারের ক্রীড়ার মনোনিবেশ করতে। তেবে আম সহিত জনে রাজ্যস্তরীয় খেলাড়ি আসি পৌঁছিছন্তি। চালন্তু শ্রোতা বন্ধু, তাঙ্ক সহিত সাক্ষাৎকার করি তাঙ্কর অনুভূতি, পরিশ্রম, শিক্ষা, সংঘর্ষ বিষয়ে জানিবা। নমস্কার ম্যাডাম, আপনার পরিচয় দিও।
2: নমস্কার, মুই লীনা হর, মুই সম্বলপুর রু। মুই সেন্ট জোসেফ কনভেন্ট হায়ার সেকেন্ডারি স্কুলে পড়ুলি। এবে জিএম জুনিয়র কলেজে মোর প্লস টু মু কমপ্লিট করেছি।
1: লন বল কোণ, আপনি কেবেঠারু এই খেল খেলুছন্তি?
2: লন বল মু 2024 মুই খেলুলি। আউ কটক স্টেট মিটকে মুই যাইলি, আমার যেটা কি বারাবাটি স্টেডিয়ামে হয়েছিল। সেনু মুই তো জানি নাই থাই গেমটা কেনতা খেলসন, আউ সে গেম বিষয়ে মুই কিছু জানি বি নাই থাই। সো রশ্মিতা ম্যাম যেটা অছন আমকু বতাইলি ডিস্ট্রিক্ট মিটরে কি ই গেমটা ই হিসাবে খেলা হেসি। আউ সেতবে মুই কিছু বুঝি বি নাই পারিলি সে গেমটা কানা কেনতা আর কিছু নাই। বলে সে গেমটা গোটে এসিয়ান গেমটে, সেটাকে লন বল কুহযাইসি। আর সে গেম থরে খেলা পরে লাগসি কি এটাই মতো বহুত আগকে হি যার অছে। তো ম্যাম বি হে হিসাবে কইলে কি বহুত আগকে যাই পারব, আমি মোর যাওছে বি। আর যেতবে মুই খেললি জানলি কি এটা এনতা খেলসন, বলে সেতবে মুই আউ ট্রাই করমি মোর বেস্ট দেমি বলিকিনা মুই কটক বারবাটি স্টেডিয়াম নু মুই কহিকি নাই। আর সে বেস্টটা মুই দেলি বি, যেনটা কি আমার ভুবনেশ্বর কলিঙ্গ স্টেডিয়ামে আউ থরে যেতবে স্টেট মিট হল সেতবে মুই অন্ডার 25 গার্লস টিমে মুই খেলিলি। সেতবে মুই সিলভার মেডাল আনিলি। আর সেতবে মতো বহুত খুশ লাগিছিল কি যেটা মুই কহিলি সেটা মুই এচিভ করে পারলি। আর যেতবে আইলু ইনকে সম্বলপুরকে, সেতবে আমার টিম মতো যে সম্বলপুর টিম আমি থিলু ওড়িশা আড়ু, সেথিরে আমার সম্বলপুর আইনলে ব্রঞ্জ মেডাল, আর সেতির ভিতর মুই হি গোটে যেটা কি আইনলি সিলভর মেডাল, সেটাই মতো বহুত খুশ লাগি। আর যেতবে মুই আগে বড়বার ট্রাই করছে আউ বহুত আগে যাবার চাহুছে ইয়াড়ু, মুই চাহুছে থরে না থরে মুই ইন্ডিয়া টিম আড়ু খেলমি বি। আর এই স্বপ্নটা মোর পুরা হেবা মুই এতকি জানি পারি। আর যেতবে ফের মুই আইলি সেতবে ফের আউ থরে আমার বলাঙ্গীরের স্টেট মিট হল, সেতবে মুই আউ মোর বেস্ট দেমি বলিকিনা মুই খেলিলি ফের অন্ডার 25 রে ওমেন্স টিম আড়ু গার্লসের সিঙ্গল খেললি। সেতবে মুই গোল্ড মেডাল আনলি, আর গোল্ড মেডাল আনিকিনা এতে মতো বহুত খুশি লাগলা।

0: আমি যাইতে হয়েছেন বোলাঙ্গীর, হেন তো ই পুলিশ লাইন যে নামে রিজর্ভ পুলিশ লাইন অছে, সে গ্রাউন্ডরে আমি প্র্যাকটিস করিকিনা যাইলু। আমি বহুত
1: আজ্ঞা
0: মেহনত করিলু, যেহেতু আমি আনবার অছে তো কিছু আমি বহুত মেহনত করিলু। কেতবেলে মত জিমু কেন টাইমরে সবু টাইম পুরা অলগা হইলা, যেন
1: আজ্ঞা
0: স্যারটা কহিলি ডরা স্যার, সেমানে স্কুল নু তাকে যেন খাইবার ছুটি হউথিলা, হে খাইবার ছুটিরে আমকু টাইম দিয়া আই যাউথিলে। হেমানে জব
1: আজ্ঞা
0: সেমানে ঘরকে নাই যাইকিনা আমঠানে পহেলা আউথিলে, হেনতা মোর টাইম মানে থিলা। মুই কেতেবেলে 2 বজে পলে যিমি, নাই মতে এই টাইমরে খেলবার আছে, সেন্তা টাইম মাঙ্কু বি আমি পলে যাউথুনু, কিছু টাইমিং নাই থাই। আউ মুই বলি ইন পাখে, লেকিন আমর বহুত দূরু দূরু নানি বোন মানে থিলে, যেহেতু সিটি স্টেশন নু আউথিলে কে আমর দেবগড় নু আউথিলে কে কুচিন্ডা নু, হেনতা টাইপর আমর থিলে।
1: তেবে ক্রীড়া আমাকে বহুত প্রকার শিক্ষা দিয়ে শৃঙ্খলা, হারিগলে ধৈর্য শিখায়। তেবে আপন এতে বর্ষ খেলা খেলি কোণ শিখিছেন যাহা আপনার ব্যক্তিগত জীবনের কামরে আসিছে?
0: মুই বহুত কিছু শিখিপারলি ই গেম রু, ডিসিপ্লিন কেনতা মেনটেন করসন সবু মুই শিখিপারলি ই গেম। মতে সবু জিনিস মোর লাইন, মোর হিসাব, মোর ফিউচার কেন হিসাবরে নেবা কাঁড়া নাই সবু দেখি দেলা। যেতেবেলে মুই ই গেমকে খেলিথিলি, মুই এতকি নাই ভাবিথাই কি এতকি ডিসিপ্লিন গেম থিবা, সবুবেলে মেনটেন ডিসিপ্লিন হি করলা। আর যেতেবেলে মুই খেলিপারলি সবু গেমরে ডিসিপ্লিন থেসি, বাকি ই গেমটি টিকে বহুত ডিসিপ্লিন কি উচ্চ নিচ কথা বি হেনু লাগি নাই পারন, কিছু নাই হেনু যেনতা গেম হউথিলে হেনতা
1: আজ্ঞা,
0: হি গেম চালিতে।
1: খেলা সহিত আপন পাঠপড়া করছেন, তবে খেল সহ আপন কিভাবে ভাবে আপনার পাঠপড়া কু ম্যানেজ করি চালুছেন?
0: মুই তো যে মতলব গেম সঙ্গে পাঠ পড়া তো বহুত মুশকিল আই ম্যানেজ করবার, হেলে বি মোর এক্সাম থিলা আও হেলে বি মুই গেম কে মতে ঘরে কোথিলে কাহা নাই খেলেছেন তুই ইটা নাই কর, মতে মনা বি করথিলে, বাকি ফের বাপা যেহেতু মতে সাপোর্ট করলে কি নাই যেহেতু তুই খেলুছু তো খেল ইথিরে বি আগকে বড়।
1: আজ্ঞা
0: আও পাঠ পড়া তো মুই হেতকি মতলব ধ্যান মতলব দৌথিলি, বাকি যেতকি ধ্যান দেবার কথা হেতকি নাই দে। মুই
1: আজ্ঞা
0: মোর এক্সাম টাইমরে বি মোর গেম কে বহুত ইম্পর্টেন্স দিয়েছে, যেহেতু মুই জানিছে ইথিরে মোর ফিউচার আছে তো ই গেম কে হি মুই বহুত মতলব ইম্পর্টেন্স দিয়েছে।
1: প্রত্যেক মনুষ্য যে জীবনের উন্নতি করে তা পছরে তার পরিবার মেরুদণ্ড ভাবে থাকে, তবে এই ক্রীড়া জীবনের আপনার পরিবার ভূমিকা কিভাবে ভাবে আপনার সহযোগ করুচি সেই বিষয়ে কুহত?
0: মোর ঘর লোক তো মতো বহুত বহুত মা বাপা বহুত হেল্প করিছন মতে কি ইটা খেল,
1: আজ্ঞা
0: যেহেতু তাকর যেহেতু মুই আশীর্বাদ পাইছে তাকর লাগি বলি না এত ইনো আছে।
1: আজ্ঞা, তবে জনে লন বল খেলাড়ি ভাবে আপনার জীবনর সংঘর্ষ কিপরি রয়েছে, আপন কিভাবে ভাবে এতে স্থান আসি পৌঁছিছেন সে বিষয়ে কুহত।
0: পহলা আমঠানে তো জায়গা নাই থাই, মুই যেতেবেলে ডিস্ট্রিক্ট মিট হইছিল আমার সেন্ট জোসেফ স্কুলরে হইছিল ফার্স্ট, যেতেবেলে আমার গেমকে আমি আনিছিলু ইনকে,
1: আজ্ঞা
0: সেতেবেলে আমি মুই সেই হিসাবরে আমি খেললি, স্টেট মিট হল, স্টেট মিটরে সিলেক্ট হলু, তারপরে হলে বি জায়গা নাই,
1: আজ্ঞা
0: জায়গা জায়গা এছেন বি প্রবলেম আছে, আমাকে এছেন বি নাই মিলবার। আমার 15 দিনর ক্যাম্প বি হইছিল আমার আমার ফোর্সি গ্রাউন্ডরে, সেনু বি আমি টিকে জায়গা মাঙ্গিকি না করছু, হে জায়গা বি
1: আজ্ঞা
0: এনতা জায়গায় যে হেন বলবি নাই যে, হেলে বি আমি ট্রাই করলু ছুয়া আমাকে শিখালু হেনু, আর কেতটা ছুয়া আমি সিলেক্ট বি করমু হেনু ভাবিছু, বহুত তাকর বেস্ট দিয়েছেন তো আমি তাকু বি ভাবিছু কি আমার যে আমার যেতে বি হেবা আমি তাকু নিক না নেমু বলি। বেলে হেতেবেলে আমি ইয়ে স্যার কর পাখে বি আইসু, আমার কলেক্টর স্যার কু আমি কয়েসু কি আমকু জায়গা টিকে দিও, স্যার বি তাকর চেষ্টারে অছন, আর তাকর লাগি বলকে আমকু 5 সেট বল বি মিললা এথর,
1: আজ্ঞা
0: যেহেতু এতকি করিছন তো আমি জানুছু কি আগকে আমার হেই বি যাবার জায়গা, তো হেই বি যাইতা বেলে বহুত ভুল হতা কি আমি হেন পারমানেন্ট লাগি আমি প্র্যাকটিস বি করি পারতু। আর
1: আজ্ঞা
0: যেনতা বলাঙ্গীরে তাকর কোর্ট আছে, আমার হেন কিছু নাই নো, হেন সবু ফেসিলিটি আছে, আমার ইনো কিছু বি ফেসিলিটি নাই নো।
1: আজ্ঞা, তাহলে আপন যুব সমাজ পাই এক আদর্শ, আপন বর্তমান ও ভবিষ্যৎ আসুথবা যুব পিঢ়ি কোন বার্তা দেবাকু চাহিবে?
0: মুই চাহুছে সবে এই গেমটাকে জানুন, খেলুন, কাণায় কাণা নাই জানুন, সেতেবেলে সবে কয়েছেন কি গেম কাণায় তুমি কেন হিসাবরে খেলুছ, কেনতা খেলুছ, কি ফিকি দৌছ, এনতা করুছ, বাকি সেমানে খেলবে বলে জানবে আমি কয়েছু, বলে আমি হেতিলাই কৌছু। আগে যেতেবেলে আসুছন মুই তো চাহুছে কি সবে খেলুন এই গেমকে থরে জানুন কি কেনতা আয় বলে। তার সঙ্গে পাঠ পড়া আর আমার যেন গেম আছে যেনটা ইন্টারেস্ট লাগুছে তোমার এটা মতলব হেটাই চুজ করার কথা, তো মুই হে হিসাবে মুই মোর স্পোর্টস চুজ করিছিলি, এনতা নাই কি পাঠ পড়া তুমি ছাড়ি দেব,
1: আগে
0: পড়া বি হেতিরে হেই পারবা, এনতা নাই কি ম্যানেজ তো বহুত করি হেবা, তুমি এথিরে করি বি পারব, আও যেনটা তোমার ফিউচার লাগি তোমার বেস্ট আয় হেটা হি পহেলা চুজ করার কথা, পাঠ পড়া হো কি তোমার স্পোর্টস হো কিছু বি এনতা হো তুমি চুজ করার কথা হেটা হি।
1: আজ্ঞা, ତେବେ ଆପଣଙ୍କର ଉଜ୍ଜଳ ଭବିଷ୍ୟତ ଲାଗି ଆମେ କାମନା କରୁଛୁ। ଆପଣ ନିଜ ଖେଳ ଜୀବନରେ ଏମିତି ଆଗକୁ ଯାଇ ଆମ ରାଜ୍ୟ ତଥା ଦେଶ ପାଇଁ ଗୌରବ ବୃଦ୍ଧି କରନ୍ତୁ। ଆପଣଙ୍କର ଦେଶସ୍ତରୀୟ ଖେଳିବା ଯେଉଁ ସ୍ୱପ୍ନ ଅଛି ସେଟା ପୂର୍ଣ୍ଣ ହଉ। ଆମେ ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର ପରିବାର ଆପଣଙ୍କର ଉଜ୍ଜଳ ଭବିଷ୍ୟତ ଲାଗି କାମନା କରୁଛୁ। ଆଜିର ସାକ୍ଷାତକାରଟି ଏଇଠି ଶେଷ ହେଲା। ନମସ୍କାର।
0: ନମସ୍କାର।
2: ଶୁଣିଲେ ସାକ୍ଷାତକାର ଲନ୍ ବଲ୍ ଖେଳାଳି ଲିନା ହରଙ୍କ ସହିତ। ଆଶା କରିବି ଶ୍ରୋତାବନ୍ଧୁ ଏହା ଆପଣମାନଙ୍କ ପାଇଁ ଶିକ୍ଷଣଧର୍ମୀ ହୋଇଥିବ। ଏବେ ଆସନ୍ତୁ ଶୁଣିବା ଚାନ୍ଦିନୀ ଚକ୍ ଟୁ ଚାଇନା କଥାଚିତ୍ରରୁ ଏକ ସୁନ୍ଦର ଗୀତ। ଗୀତଟି ହେଉଛି ଚକ୍ ଲେଣ ଦେ। ଗୀତଟିରେ କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି କୈଲାସ ଖେର, ଗୀତିକାର କୈଲାସ ଖେର।

শ্রোতা বন্ধু, আম দেশর উন্নতি পাই বর্তমান সময়রে ভারত সরকার ওড়িশা সহিত সমগ্র দেশরে অনেক সামাজিক ও আর্থিক যোজনামান করুছন্তি। আও এই সব যোজনার মুখ্য উদ্দেশ্য রয়েছে গ্রাম ও গরিব লোকমানকর উন্নতি, বিশেষ করে নারীমানকর স্বাস্থ্য, শিক্ষা, স্বাবলম্বন ও সম্মান পাই সহযোগ করিবা। এইভাবে বিভিন্ন যোজনামান মধ্যরু সুভদ্রা যোজনাটি হচ্ছে অন্যতম। এই সুভদ্রা যোজনা হচ্ছে ওড়িশা সরকারঙ্ক দ্বারা প্রস্তাবিত এক গুরুত্বপূর্ণ যোজনা, যাহার লক্ষ্য মহিলামানঙ্কু আর্থিকভাবে সশক্ত করিবা। ওড়িশার প্রত্যেক মা ভৌণীমানঙ্কু প্রত্যক্ষ আর্থিক সহায়তা দেবা, ঘরে ঘরে মহিলামানঙ্কু স্বাধীন ও সশক্ত করিবা, গরিব এবং আর্থিক অভাবরে থিবা পরিবারর অর্থনীতি স্থিতিকু উন্নত করিবা। তেবে আসন্তু এই সুভদ্রা যোজনা বিষয়ে আহুরি অনেক কিছু বিশেষ কথা জানিবা আজির আমার অতিথিঙ্কঠারু।

0: জোহার দাদা।
1: জোহার জোহার, ইয়ে বাবারে বড়া দিন বেটি
0: বড়া দিন মনে দিন হেগলা ন।
1: এটা বি মুই বি জানু যে কাজে লে বেলে ভেট নে পড়বার বেলে ইয়ার জিন হিসাবে তো চাষবাস তুই নি করি চুকে।
0: হ্যাঁ
1: হ্যাঁ দেখলি মতো ঔষধ লাগলা কেন কহ তো। যে হিসাবে ইথর ধান চলকে শঁকলা শঁকলি ধান দুনা করিছু যে ভল জিনিসটা কেন হেলা যে বনে করি আমি এই যে ধোকা প্যান নি হেলা অকর্তিয়া কে অকর্তিয়া ধোকা প্যান হেবার আগুনু যে হুঁশিয়ারি কবারটে করি নি করি আনি করি নি গদে নিছু মতো
0: তোমার মানকর সঙ্গে সাং হেকিরি সাঙ্গে রহিকিরি যদি এতকি টিকে নাই শিখব মনুষ কাণ ধীরে ধীরে টিকে টিকে শিখবা না দাদা এতানু টিকে সেতানু টিকে বলে আও তারপরে অসুবিধা পাই পাই করি গোটে শিখব।
1: হ্যাঁ বুঝলো কাণ আমি যদি অসুবিধা নে হেলা বলে আমার সুবিধা আর কি আমার মনটা নিজে আর আমি জিনিসটা জানি পারু।
0: তারপরে গলা যে অসুবিধা হইতর হেলা বলে কাউডে করমা নুয়া পন্ডে ভাবমা।
1: হ্যাঁ
0: বলে হেনতে করে ধীরে ধীরে শিখমা বলে কেন হামা আও হে হে টাই করুথমা বলে
1: নে হয়ে
0: যে মুহটা কাই তো মোর বড়িয়া
1: কানা হে যে কহমি সৎ কথা দে এটা বাটে হাড়ু হন্ন অলি গলি।
0: হ্যাঁ
1: কানা হে যে সে আমার হাড়ু হর নিনি ছানে গেছে জিয়ারি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
1: সে জিয়ারি এটা খটি যাই দিলা যে নে যে যে কে এই যে কোনোয়া এই যে ঘরকে যে তার মন দুঃখ দেখি করে সবে ঘর যাকি তার না গুটে ভাবুলে সবে দুঃখমনারে থিলে কানা হে যে তার সাং গুটে।
0: হ্যাঁ
1: হেলা একই জারি পড়ুলে দেখ দুইলি কী তো বড়িয়া পড়ুলা তার সাং নবী
0: তারপরে হ্যাঁ তো
1: হ্যাঁ মার্কা আনুলা বলে কেন যে সে ইয়াকি নি মাস্টিয়ান হয়েছে আর কেতবে গোটে। হ্যাঁ সে তার সাং সাং আমি ভেট পড়িছন যেই জন পরে কেন যেইথিবে কেন কেন যাত্রা দুই দেখি কেন গোটে ভেট পড়িছন যেতে লিগে সে জানলা যে লিগে সে চাকরি করুছে বলিকি ই তার মন কেতনি
0: বুঝলি বুঝলি
1: কেতির লাগি মুই ভল পড়ুলি বড়িয়া মার্কা বি আনুলি জানুলি মুই যদি পড়া বন্ধ নি করে দিলে পাইতাম না
0: তার পড়া লেখা স্কুলের সব জিনিস তার বুঝিয়া থিলা বুঝলো কি
1: না পরে
0: বাকি কাল নাই পড়ালে নাই পড়লা বহুত জায়গা রে আন্দা সি
1: ফেডা কানা যে মু হাড়ু গে কহলি পালে কে হইব দেখ তো ইহান যে নি নি ছটা মন্দু করু যে কিছি নি হলে বি যদি পাটতে পড়ে দিলে তার নিজর গুনে ঠিয়া হই করে দুই পয়সা রোজগার করি পে কি নে তো কেনতি কেতে তমা এটা এটা করতু যে মুই হে কথা কহলি ই জিনিসটা খালি গুটে বলিকি আমার যেমি বি ঝি মনে অছন নাই কে পুয় ঝি বলিকি আমি যে ফরক নি করে নেছু হাড়ুর উদ্দেশ্য কেন হ্যাঁ টুকেলতে তো টুকেল ছুয়াকে বটে নেলে দুই হাত করে নেলে মোর কবার বুতাটা গলা বলা তার খালি মোর পিলাকে পড়ালে কেন এটা চলবা বলা কিন্তু ইহা জিনিস যদি পিলা টুকেল আমি দুই লোক আমি ফরক করবা বলে চলমা কে
0: নাই চলে
1: কি নেছি আমার টুকেল ছুয়া মানে বি দেখ
0: প্লস টু ফ্লস টু হেলা বেলকে আগে হেলা বেলে ছুয়া কেন কি যা কাণ রহবা কেন রহবা পাখে অছে নাই কলেজ মানে অছে হলে বি কাণ হওয়া কা নাই ফের কেনা ঘরটে পাইমু কাণ বলিকি আর ভল পিলাটে মিললে বটে বি দমু বলি এই সব দশ ক্লাস তক আট ক্লাস তক পড়াই দেউছন আগে নাই পড়া
1: কলেজ বছরে দুই বছর পড়ে নেলে
0: তাইকে দুনিয়া ফের কে নুকে নকে ওলা না দেখো
1: সে জিনিসটা হাড়ু গে দুই পস শোনালি আর হাড়ু সঙ্গে যে না দুই চার লোক বিতলে পাকে পাকে তখন না সেটাগো বি কইলি যে দেখো কমসে কম ঝি ওর পোকে আমি ফরক নি করু বরং ঝি পচে আমাকে পচরাবা কি নাই আর আজ কালি যুগ ন এই ঝি মানে কেন্দ্রে গিয়ে উন্নতি করবে যে আগে যাবে সেটাকে সবে ভাবু
0: যা তো হল হল তো ফিরে না আনু আগে কমসে কম আমার পড়োশী হো কি আমার পড়ার হো কি আমার গাঁ হো কি আমার জানবার শুনবার ভিতরে এটা কাহির নাই হো
1: আর সে ঝিয়ারি ছুয়া বি গোটে কথা কহলা যে
0: কেন দা
1: নেই বলা যে মোর ঝি কে পাঠ পড়ামি মুই তো যা বল কলি কলি মোর ঝি কে মুই পাঠ সাঠ পড়ে করি ভল মনুষ্টে করমি বলি কি সে যে তার মন কে মুই দেখলি গোটে তহ গেলা সবে তার মানে গোটে ভালো বিচারটে করতান মন দুঃখ করতান বল তো বেলে কাম বুঝলি জিনিস
0: ক
1: এই যে আমার ধান চলবি জানি যেমি কি আমার পনিপরিবার চাষ করছু পনিপরিবার পহেলা হইতো কেনা কেনা হইলা কহ তো ধান চল তো দেখলি মুই বাটে
0: পনিপরিবার ভাল হইলে দাদা খালি টিকে গছ মানে টিকে মরি মরা গলা টিকে পহেলা পহেলা খেপে ফের কাণা করলি গছ চারা মানে আনলি যোগাই দিলি
1: বুঝল
0: চারা মানে যোগাই দিলে গছ মরি গলা কেতে ফের যেন গছ মরি গলা সেন খালি খালি রহিগলা କେନ୍ ଗଛ ଡେଙ୍ଗା ହେଇଯାଇଛି, କେନ୍ଟା କାଣା ହେଇଯାଇଛି,
1: କଥା
0: ଯାହା ଗଛ ଲଗାଲା ଉତରୁ ଭଲ ହେଲା, ବାକି ଯେନ୍ ଆରମ୍ଭ ତ ହେଇଗଲା ନା, ଜାଗା ତ ଖାଲି ପଡ଼ିଗଲା ମୋର,
1: କାଣା କହିମି। ଆମେ ଯେନ୍ସି ବି ହଉ ଫସଲ ଚାଷ କରୁ, ଏ ଦେଇ ଆନି ରବି ଫସଲ ଆମର ଯେନ୍ଟା କରିଛୁଁ ତ ଗଲା।
0: ହଁ,
1: ପନିପରିବା ବି ଆମେ ଚାଷ କରୁଛୁଁ, ଏହା ଜିନିଷ ଦେଲି କି ଭାଇ ଯେନ୍ ଚାଷ୍ଟେ ମୂଲ କରବାକେ ଯିମା। ଆମେ ଯଦି ବାଗନ ପଲା ପକଉଛୁ କି ଆମର ମିର୍ଚା ପଲା ପକଉଛୁ, ପାତଳଘଣ୍ଟା ପଲା ପକଉଛୁ, ଯେନ୍ସି ବି ହଉ ଚାଷ କରବାରକେ ଗଲେ କି ଆମର ମୂଲଟା ହଉଛେ ସବୁ ଚାଷର ଗଛର ବିହନଟା, ବିହନ ହଉଛେ
0: ପହଲା ତ ମୂଲ ହେ ନା, ସବୁଠି ଘର ବନାଲେ ନେହି,
1: ହଁ
0: ଚାଷ କଲେ ପହଲା ବିହନ, ବିହନ
1: ବିହନ ଆମେ ନୁକ ହେବାର କଥା କି ନାଇଁ। ଆର ବିହନ ଯଦି ନୁକ ହେଲା ବେଲେ ଯେନ୍ ଆମର ପହ୍ଲାଟା ବି ହେବା, ସେ ପହ୍ଲାଟା ବି
0: ପହ୍ଲାଟା ଭଲ ହେବା,
1: ଭଲ ହେବା। ତ ଆମେ ଯେନ୍ ମୂଲଟା ହଉଛେ ଯଦି ପୁରୁଷ ନିରୋଗୀ ବର୍କସ ବିହନ ଯଦି ହେଲା ବେଲେ ଗଛଟା ବି ବର୍କସ ହେବା, ପହ୍ଲା ବି ବର୍କସ ହେବା କି
0: ନାଇଁ।
1: କାହିଁଲେ କହୁଛେ କହିମି
0: କହ,
1: ଆଜି ବୈଠକ ଏନ୍ତା ଗୋଟେ ଆଲୋଚନା ଟିକେ ଅଛେ ଶୁଣତା କେଁ ବୋଲଛେ।
0: କାଣା ବିହନ ବିଷୟରେ,
1: ହଁ
0: ବିଷୟ କି ଚାରା ବିଷୟ,
1: ହଁ ଆମର ଶୁଣୁ ପହିଲା
0: ଶୁଣିଲେ ଶୁଣୁ ସିନା
1: ବେଲେ ଶୁଣୁ।
2: ଆମର ବୈଠକିକି ଆସିଥିବାର ସବୁ ଚାଷୀ ଭାଇ ବହିନମାନଙ୍କୁ ଜୁହାର। ଆମେ ତ ଚାଷ ହିସାବେ ଅନେକ ଚାଷବାସ କରୁଛୁଁ, ତ ପହଲା କଥା ହଉଛେ ଯେ ଚାରା ଯେନ୍ଟାକି ଆମେ ପହ୍ଲା ବୋଲି କହୁଛୁଁ, ତ ପହ୍ଲା ପକାବାରଟା ଠିକ୍ ସମୟତି ଠିକ୍ ହିସାବେ ଯଦି ଚାରା କରି ନାଇଁ ପାର୍ମା, ପହ୍ଲା ଆମେ ପହ୍ଲାଘାରି ପ୍ରସ୍ତୁତ ନାଇଁ କରିପାର୍ମା, କିମ୍ବା ପହ୍ଲା ଆମେ ଠିକ୍ ହିସାବେ ଯଦି ଯତ୍ନ ପାଦନ ନାଇଁ କରିପାର୍ମା ପହ୍ଲାକେ, ବେଲେ ଇନୁ କାଣା ହେସି, ଚାଷୀ ଯେନ୍ ମଞ୍ଜି ଘିନିଥିସି ତ ସେଥିର ହିସାବେ ସେ ଯେନ୍ ପଇସାଟା ଦେଇଥିସି ସେଟା ତାର ପୁରା ନୁକସାନୀ ହେସି। ତ ବର୍କସ୍ ଗଛଟିଏ ଯଦି ଆମେ ପହ୍ଲାଟେ ନାଇଁ ପାଇମା ବେଲେ ଆମର ଯେନ୍ ଉତ୍ପାଦନଟା ବି ହେନ୍ତା ହିଁ ହେବା। ତ ଇଟାକେ ଆମେ ଯଦି ଆଗ୍କେ ରଖିକରି ଆମର କାଣା ହଉଛେ ଉନ୍ନତମାନର ପନିପରିବାର ଚାରା ଉତ୍ପାଦନ ଆମେ କେନ୍ତା କରି କର୍ମା, ତ ସେ ବାବଦରେ ଆଜି ଆମର ବୈଠକ କହିବାର ଲାଗି ଆସିଛନ୍ ଡକ୍ଟର ଦୁର୍ଗା ପ୍ରସାଦ ମହାରଣା, ଆଜ୍ଞା ସହକାରୀ ପ୍ରାଧ୍ୟାପକ ଉଦ୍ୟାନ କୃଷି ମହାବିଦ୍ୟାଳୟ ଓଡ଼ିଶା କୃଷି ଓ ବୈଷୟିକ ମହାବିଦ୍ୟାଳୟ ଚିପିଲିମା ସମ୍ବଲପୁରରୁ ଆସିଛନ୍। ଆଜ୍ଞା ଆପଣଙ୍କୁ ବୈଠକିକେ ସ୍ୱାଗତ ଜଣାଉଛୁ, ଜୁହାର
3: ଜୁହାର ଆଜ୍ଞା।
2: ତ ପହଲା ଆମର ଚାଷୀମାନଙ୍କୁ ଗୋଟେ କଥା କହୁ ଯେ ଚାରା ଉତ୍ପାଦନ ପହ୍ଲା ଉତ୍ପାଦନ କରବାରଟା କହୁଛୁ, ଇ ତାର ବିଷୟରେ ଟିକେ କହୁ
3: ଆଜ୍ଞା। ସବୁ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀ ଓ ଅନ୍ୟ ଶ୍ରୋତାବନ୍ଧୁଙ୍କୁ ମୋର ଜୁହାର। ଆମେ ଯେମିତି ଜାଣୁଛେ ଗୋଟେ ଛୋଟ ପିଲାକୁ ଯଦି ଆପଣ ଯତ୍ନ ନେବେ ତାହେଲେ ବଡ଼ ହେଲେ ସେ ସୁସ୍ଥ ଓ ନିରୋଗ ରହିବ, ସେମିତି ଆପଣଙ୍କର ଗଛରୁ ଆମେ ଯେଉଁ ଶେଷକୁ ଅମଳ ପାଉଛେ, ଚାଷୀ ଭାଇ ଦୁଇ ପଇସା ଭଲ ପାଇପାରୁଛି, ତାକୁ ଆମକୁ ମୂଳରୁ ହିଁ ମଞ୍ଜି ବା ବିହନ ଏବଂ ତାପରେ ଚାରା ବା ପହ୍ଲା ଆମ ଏଇ ଅଞ୍ଚଳରେ ଯେଉଁ କହୁଛନ୍ତି ତାର ଭଲ ଭାବେ କେମିତି ଆମେ ଚାରାକୁ ଉତ୍ପାଦନ କରିପାରିବା, ଆଉ ଆଜି ଆମେ ଆଲୋଚନା କରିବା ପନିପରିବାର ଉନ୍ନତମାନର ଚାରା କେମିତି ଉତ୍ପାଦନ କରିପାରିବା।
2: ଆଜ୍ଞା, ଏ ଯେନ୍ ଚାରା କିମ୍ବା ଯେନ୍ ପହ୍ଲା କହୁଛୁ, ତ ପହ୍ଲା ଘାଡ଼ି ବନାବାରଟା ଚାରା ଉତ୍ପାଦନର ଆବଶ୍ୟକତାଟା କାଣ ତାର ସେଟା ଟିକେ କହୁ।
3: ଦେଖନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ କ'ଣ ହେଉଛି, ବିଶ୍ୱର ଜନସଂଖ୍ୟା ହୁ ହୁ ହୋଇ ବଢ଼ିବାରେ ଲାଗିଛି।
2: ଆଜ୍ଞା,
3: ତା ସହିତ ସହରୀକରଣ ହେଉଛି, ତେଣୁ ଚାଷ ଜମି କମିବାରେ ଲାଗିଛି ଏବଂ ଜଳବାୟୁର ପରିବର୍ତ୍ତନ ମଧ୍ୟ ଘଟୁଛି।
2: ଆଜ୍ଞା,
3: ତେଣୁ ଚାଷ ଜମି କମୁଛି, ଜଳବାୟୁର ପରିବର୍ତ୍ତନ ଘଟୁଛି, ତେଣୁ ଯେତିକି ପରିମାଣରେ ଆମକୁ ପନିପରିବା ବା ଫଳ ଦରକାର ପଡ଼ୁଛି ତାର ଅମଳ ହେଇପାରୁନି ଏବଂ ଯାହା ଅମଳ ହେଉଛି ତାର ଗୁଣବତ୍ତା ମଧ୍ୟ କମିଯାଉଛି।
2: ଆଜ୍ଞା,
3: ତେଣୁ ଆମକୁ ଚାଷକୁ ଏକ ପରମ୍ପରାଗତ କାମ ନ ଦେଖିକି ଆମେ ତାକୁ ଏକ ଆଧୁନିକ ଓ କୃଷି ବିପ୍ଳବ ହିସାବରେ ଦେଖିବାକୁ ପଡ଼ିବ। ସେଥିପାଇଁ ଆମେ ଯେଉଁ ଫଳ ଆଉ ପନିପରିବାକୁ ଆମେ ସୁରକ୍ଷାଜନକ ଖାଦ୍ୟ ବୋଲି କହୁଛୁ, ଯେଥିରୁ ଆମକୁ ଅଧିକ ଭିଟାମିନ୍ସ ବା ଆମର ଖାଦ୍ୟସାର ମିଳୁଛି, ଖଣିଜ ଲବଣ ବା ମିନେରାଲ୍ସ ମିଳୁଛି, ଅନେକ ଧାତୁସାର ମିଳୁଛି, ସେଥିପାଇଁ ଆମକୁ ଚାରା ରୋପଣ ଦ୍ୱାରା ଗଛର ଅମଳ ଏବଂ ଗଛର ଗୁଣବତ୍ତା ଦୁଇଟାକୁ ଠିକ୍ ରଖିବାର ଅଛି। ଆଉ ଆପଣ ଯେତେବେଳେ ଚାରା ପକାଇବେ ସେତେବେଳେ କେବଳ ଯେ ଗୁଣବତ୍ତା ରକ୍ଷା ହେଉଛି, ଅମଳ ଅଧିକ ହେଉଛି ସେୟା ନୁହେଁ, ତା ସହିତ ଆମର ଜମିର ମଧ୍ୟ ସଠିକ୍ ଉପଯୋଗ ଏଇଥିପାଇଁ କରାଯାଉଛି ଯେ ଆପଣ ଭାବନ୍ତୁ ବର୍ତ୍ତମାନ ଚାଷୀମାନେ ଧାନକୁ ଅମଳ କରୁଛନ୍ତି, ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ଆପଣ ଧାନ ଅମଳ କରିନାହାନ୍ତି ତା ପରବର୍ତ୍ତୀ ଯଦି କିଛି ପରିବା ଲଗାଇବାକୁ ଚାହୁଁଛନ୍ତି ଲଗାଇ ପାରିବେ ନାହିଁ। ତେଣୁ ଏହି ସମୟରେ ଆପଣ ଯଦି ପହ୍ଲା ପନିପରିବାର ପହ୍ଲା ବା ଚାରାକୁ ଅଲଗା ଏକ ଛୋଟ ଜାଗାରେ ଅଧିକ ଯତ୍ନରେ ଲଗାଇବେ ତାହେଲେ ଆପଣ ଯେତେବେଳେ ଧାନ ଅମଳ କରିସାରିବେ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ 25-30 ଦିନର ପହ୍ଲା ପ୍ରସ୍ତୁତ ହେଇଯାଇଥିବ, ଆପଣ ତାକୁ ମୁଖ୍ୟ ଜମି ବା ମେନ୍ ଫିଲ୍ଡରେ ଲଗାଇ ପାରିବେ।
2: ଆଜ୍ଞା,
3: ସେଥିପାଇଁ ଆମକୁ ଏ ଚାରା ପ୍ରସ୍ତୁତିକୁ ଭଲ ଭାବେ ଏବଂ ସବୁ ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀଙ୍କୁ କରିବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି।
2: ଆଜ୍ଞା, ଏଇଟା ତ ଭଲ କଥାଟେ କହିଲେ ଯେ ଆମର ଚାଷୀ ଭାଇ ଭଉଣୀମାନେ ଏଇଟା ଜାଣିବାର କଥା। ତ ଆଉ ଗୋଟେ କଥା, ଯେତେବେଳେ ବି ଆମେ ପଲାଘାରି ଥି ପଲାଟେ ପକଉଛୁ ତ ଆମକୁ ବିହନର ଆବଶ୍ୟକତା ପହିଲାଟା ହେସି ତ ଇ ବିହନ ଯେନ୍ ଆବଶ୍ୟକତା ହେଲା ତ ବିହନ ବିଶୋଧନ ବୋଲି ତ ପହିଲା ଜିନିଷଟି ଆମେ ହିଁ ଜାଣୁଛୁ ତ ବିହନ ବିଶୋଧନ ଆମର ଚାଷୀ ଭାଇମାନେ କେନ୍ତା କରି କରିବେ ଆଉ କେନ୍ ପ୍ରକାର ବିହନ ଘିନ୍ବେ ଯେ କେନ୍ଟା ଭଲ ବିହନ ହେ କେନ୍ଟା ଖରାପ ବିହନ ହେ କେନ୍ତା କରି ସେମାନେ ଜାଣବେ ତ ସେ ବାବରେ ଟିକେ କହୁନ୍
3: ଦେଖନ୍ତୁ ଆମେ

0: আর ঘায় মিলি গলে খেদবারটা লাগিছে হো জানিছ?
1: হেতির লাগি তো উৎপাত হেউছ।
0: হয় হো বন্ধু, তুমি গোটে খিজনি ও কে হো? কিরানী কামতি খটি করে কে কেবে পুরস্কার নাই পাইবার তেল? তুমি যদি পাইবার আস রকিছ, নিজে বসি করে কলমকে থুতা করু তো, হলে মতে ডিস্টার্ব নাই কর। নমস্কার।

0: মো প্রিয়তমা,
1: হ্যাঁ হ্যাঁ, কিছুই নেই লেখি হেটা, দৌন দৌন দৌন আজ্ঞা। আপন কাই যে পড়ুছন কবিতাটে আজ্ঞা, আর এন্তা কিছুই নেই লেখি।
0: আউর কান লেখত, টিকে আগনু তো সুনন্দাকে বদনাম করি পকৌথল, আর ইহা দিটা কান লেখিছ? মখমলি হস খোঁজিছু মু একা।
1: কাল কাল গুটে কবি সম্মিলনীর কে যিবার আছে তো,
0: হেলা যে আর কিছু বিষয়বস্তু নাই পাইল যে, সে সুনন্দা আর মোর কার্টুন বাগের মুহু হি তুমি মিললা, ফের সেতি মতে বুড়া বলুছ? সভে বুড়া হেসন, মুই হেলি বুড়া হেলি যে গায়ে মাইলি, নিজর সিনিয়রকে বুড়া বলছন নাই?
2: আপন হেন্তা কবে বেলে হওয়া আজ্ঞা, কবির কল্পনা মহা মুশকিল, বয়ড আইলা বাগিরটা কিয়ে কেতবেলে সেটি ভাসবে কাহি কই হবা।
0: যে এতকির কেচকেচা কল্পনা, মুই বুড়া হেলি যে তোমার কাছ গুলো নুকসান হেলা, লাজ নে মতে বুড়া বলুছ?
3: কিয়ে কাকে বুড়া বলা তোমকু কে, হেন্তা রেশমি এলে হবা হো বন্ধু, পতাঙ্গি কে পতাঙ্গি নাই বলবে যে হেলিকপ্টার বলবে কে।
0: হ্যাঁ তো, এড কি সুন্দর মতামত দেনে বালা তুমি, ও জরি কুর্তা পিঁধি নেলে কিহে রোজা নেই হই যান, বাল ডাই করে জুয়ান হউছ নাই?
3: সবুতি তো তুমি খিসে হল হো, পিলা লোক নাই জানি করে ভুলটে করি নেলা, বুঝাই সুঝাই দেলে নাই হুয়ে।
0: হয় কেনতা উকিলটে নাই হল বলুছে?
2: সরি কই দো ন দেবাশিষ বাবু, জুনিয়র হেকরি সিনিয়র লোক বুড়া নাই বলবার কথা নাই।
0: নাই জানলা লোক বলবা কি, তুমি মতে সপোর্ট করুছ, পকা সড়কে ধুইল উড়াবার লোক পরে হো তুমি।
2: দেখল দেখ বুয়া, যেনতা কর ভল লোকর আর গতি নেই।
4: ও সিনিয়র সিনিয়র জুনিয়র সিনিয়র এন্তা সবুবেলে ভারত পাকিস্তান বাড়ি হিউদ বজে, এ অফিসটা চলবা কেনা করি?
3: ঠিক আছে হো, তোমার মানকর কাম কর, মুই পেপার পড়ুছে, বাহারে কথাবার্তা আছে।
0: নাই না বাহারে মতো পিটব কাই, ই নু পিটা হো।
5: আপন টিকে শান্ত রহন তো ত্রিপাঠী বাবু,
0: জল্লা কাঠে প্যান রুক, অংরাতি কান প্যান রুকুছ, মতে শান্ত করুছ।
3: এ বন্ধু তোমকু লাখে জোয়ার হো, তুম পড়ো তো, মতে টিকে পেপার পড়ি দিও।
2: হ্যাঁ আজ্ঞা, তো তুম পড়লে ন আপন ভি।
0: থাও থাও বাচস্পতির মুড়ে বিলি এত টেনশন নিয়ে আসুথবা, হ্যাঁ টুকেলটা আজ বি না আসেন, পাগল খুপড়িটা অকা হ কান পাখে থাপড়ি মারুছ?
5: মশা স্যার
6: সতে হো শ্যামল, বড়া চাবুছন
5: পোড়ে রে রেটা, দিন বেলে বি চাবি পকাউছন।
0: যে মুই কেন এই অফিস ধুঙ্গুয়া দেমি, যহে মিউনিসিপালিটি বালাকে কহব মশা তেল দিয়ে মশা মারবে।
5: দেখুন স্যার দেখুন, কেনতা মোর হাত এই জাগান ফুলি যাইছে, যে
0: মুই কাঁ করমি হো, কাল ঠানু মশারি ধরি করে আস।
5: মোর কহবারটা ভুল হয়ে গলা আজ্ঞা।
7: নমস্কার স্যার।
0: নমস্কার
7: পটনায়ক আজ্ঞা, নমস্কার।
8: নমস্কার নমস্কার,
7: গুড ডে টু অল,
9: গুড ডে।
0: সুনন্দা স্যার, চিন্তা ঘায়ে ঘায়ে অফিস আড়ে আসুথিব, আর ভাল মন বুঝি করে যাউথিব।
7: আপন প্রবলেম নাই বুঝন স্যার,
3: টুকেলটে 10 কিলোমিটার দূর যাস করবারটা কম প্রবলেম আছে,
0: যে সবুদিন প্রবলেম।
7: আমার গাঁ ছকে চাষী মানে রাস্তা রোক আন্দোলন চলাইছন, সবু গাড়ি মোটর বন্ধ হয়ে যাইছে, দুই চকিয়া গাড়ি ছাড়ি নেউথিলে বলি জনকর মোটর সাইকেল তে লিফ্ট পাই করে পলাই আসলি।
2: ই রাস্তা রোক আন্দোলন গোটে ফ্যাশন হয়ে গলান ইবুয়া, এই ঘরে মাঝি মুনু ঝগড়া লাগলে বি রাস্তা রোক আন্দোলন।
5: সুনন্দা টাউন ন ঘরটে ভড়া নিয়ে যেত বলে
0: ভল হেতা, দেবাশিষ জলদি ঘরটা দেখি নিও।
5: আমার ঘর পাখে ভড়া ঘর গোটে খালি অছি,
4: ফটফটি ডেকিনি পোক নাই যে।
0: আউ কাহার কিছু মতামত দেবার বাকি রহলা, কাম ঠকবার বাহানা মানে শিখিছ মায়ে কি? সুনন্দার কথা মুই বুঝমি, তুমি মানে যদি সবে বড় বাবু হব, মুই কাঁ যে ভিয়ারস নাই নিয়ে যিমি।
7: ছাড়ুন স্যার, মুই তো আসলি ন
0: যে, এক বজে অফিস কে আব যে।
7: প্রবলেম পরে কহিলি স্যার,
0: সবুদিন এটা রাস্তা রোক হলে অফিসর কাম রোক হয়ে যা, যে
7: উড়াজাহাজ মন নু নাই ন যে উড়ি করে সি কি না অফিস কে পলাই আইমি।
0: হস হস চান্স খুঁজুছিল তো সবে।
7: দেখুন স্যার আপন অযথারে আইডিওলোজি দেখুছন, ই অফিসর পিয়ন এতকি বেলতক নাই আইবার তাই, মুই যা হলে বি কিরানিটি আয় ম্যাটার অফ প্রেস্টিজ, যদি আপনকু কিছু অসুবিধা লাগুছে আপন মোর উপরে অ্যাকশন নেই পারন।
0: নাই নাই নাই নাই, মুই কাঁ যে অ্যাকশন নেমি, হিটর ভিতরে রগ রগ হয়ে করে যেন কয়েল জ্বলুছি, সেনু প্যান রুকে করে মুই কাঁ যে মোর জীবন হারমি।
7: কাঁ বলে কাঁ কহলে, মুই হিটর কয়েল আয় আপন মোর উপরে যাহা তাহা রিমার্ক করুছন, মুই সাহেবঙ্কু যাই করে কমপ্লেন করমি।
5: তোমকু নাই কহি সুনন্দা, কাঁ যে এতে সেন্টিমেন্টাল হয়ে যাউছ, আগে আপন চেয়ারে বসুন তো।
7: মুই হিটর কয়েল আয়
3: ସୁନନ୍ଦା, ତମେ ତମର କାମ ଧନ୍ଦା କର ତ, ବୟସ ହେଲାନ ବନ୍ଧୁର, ଖିଚକି ଯାବାରଟା ସାଧାରଣ କଥା। ଏ
0: ସବୁ ମୋର ବୟସର ଦୋଷ ହେ ରେ ମା, ମୋର ବନ୍ଧୁର ବୟସ ଅଛେ ବୋଲିକରି ତାଙ୍କର ଗାଡ଼ି ସଜା ସଜା ଚାଲିଛି।
4: ଛାଡ଼ୁ ନା ଆଜ୍ଞା, ଇ କେଚେର କାଜେ ଠି ଏକ ବାଜିଗଲାନ।
0: ହଉ ସବେ ନିଜ ନିଜର କାମଧାମ କର। ବନ୍ଧୁ ତମେ ଠିକ କହିଥିଲ ହୋ, ପ୍ରମୋସନ ମାନେ ହିଁ ଟେନସନ ବୋଲିକରି।
3: ବନ୍ଧୁ ଓହୋ, ହେଲା ପରେ
2: ନାନି ସ୍ୱିଟର ପ୍ୟାଟର୍ନ ବହୁତ ବଢ଼ିଆ ଦିଶୁଛେ।
0: ସ୍ୱିଟର ହଁ ହଁ, ଗୁଥ ଗୁଥ, ଘରେ କେତେବେଳେ ସମୟ ପାଇବ?
7: ଅଫିସରୁ ଯାଉନ ଯାଉନ ଛଅ ବାଜି ଯାଇସି। ସାର୍
1: ସାର୍, ବିପିଏଲ ଲିଷ୍ଟ ଆପଣ ରଖିଲେ କେ?
7: ନାଇଁ ନାଇଁ, ମୁଇଁ ଭେରିଫାଏ କରିଦେବି ବୋଲି ଘରକେ ନେଇଥିଲି, ଆନବାରକେ ଭୁଲିଗଲି।
0: ହଜି ହୁଜା ବୋଲେ ମୁଇଁ ବନ୍ଧା ଯିମି ସିନା।
5: କାହିଁ ହଜବା, ନାନି ବହୁତ କେୟାରଫୁଲ ଆନ।
7: ତୁମେ ତ ମୋର ସିନିୟର ହବ, ମତେ ଫେର ନାନି ବୋଲୁଛ?
0: ଓହୋ, ଜାତକ ମାନେ କାଲି ଧରିକରି ଆଇବ ତ, କିଏ ବଡ଼ ଆର୍ କିଏ ସାନ ବାରି ଦେମା।
7: ମୁଇଁ ଜୁନିୟର ହେ ନା।
0: ହେଲା ବୋଇଲି ଯେ, ଆରେ ହେଲା ହେଲା ବୋଇଲି, ହେ ଉଲ ସୂତାକେ ରଖି ଦେଇକରି ହେ କାଗଜ ପତର ଉପରେ ଟିକେ ନଜର ଦିଅ, ମୋର କଥା ଟିକେ ମାନ, ମୁଇଁ ପୁରା ତୁମର ବାପ ସମାନ ଲୋ।
9: ତ୍ରିପାଠୀ ଆଜ୍ଞା ଜୁହାର।
0: ଜୁହାର
9: ପଟ୍ଟନାୟକ ଆଜ୍ଞା ଜୁହାର।
3: ଜୁହାର
9: ଦିଦି। ଜୁହାର
7: ଜୁହାର ଜୁହାର
9: ଆଜ୍ଞା ଜୁହାର
5: ଜୁହାର ଜୁହାର
9: ଜୁହାର ଆଜ୍ଞା।
3: ଇଂଲିଶ ପେପର ଧରିଛୁ କାବୋ?
9: ହଏ ସାହେବ, ଏବେ ତ ଇଛେନ ବୁହି ଆନିଛେ ଘରୁ।
3: ଆନଘା ଡୁଙ୍ଗି ନମା।
0: ଇଛେନ କା ଆଇଲୁ ବାବୁ?
9: ତରସରେ ଆଉଛେ, ଡେରି ହେଇଯିବା ବୋଲିକରି।
0: ଡେରି ହେଇଯିବା? ଖାଇ ଯିବାର ସମୟ ହେଇ ବସଲାନ ପରେ
9: ଯେ ମୁଇଁ କାଁ କର୍ମି।
0: ତୁଇ କାଁ କରବୁ?
9: ମ୍ୟୁନିସିପାଲିଟି ଟ୍ରାକ୍ଟରର ଟିକେ ଫୁରସତ ଅଛେ, ହେଲେ ଅର୍ଡ଼ର୍ଲି ଜୀବନ ଥି ଫୁରସତ ବୋଲବାରଟା ବାସୁଦେବ ଦେଖୁନ ନ, ଅର୍ଡ଼ର୍ଲି ଛୁଟି ନେଇଛେ ବୋଲି ଦୁହି ଆଡ଼ର ଡ୍ୟୁଟି ମୋତେ ସମ୍ଭଲାବାରକେ ପଡ଼ୁଛେ। ସକାଳୁ ସାହେବ ଘରର କୁକୁରକେ ନେଲି ପଡ଼ିଆ ଆଡ଼କେ, ସେନୁ ଆଇଲି କି ମହାପୁରୁ ପୂଜାର ଲାଗି ଫୁଲ ନୁରି ଗଲି, ତାରପରେ ଗଲି ହଟ୍ଲିକେ ତୁନ୍ ଶାଗ ଘିନି।
5: କଥା ନି ଆଇବ?
9: କଥା ନି ନୁହେଁ, ସେ ଉପନ୍ୟାସ ଆଏ ଶୁଣୁ ନ।
3: କହ କହ।
9: ତାପରେ ସାହେବର ଝିକେ ସ୍କୁଲ ନେଇ ଛାଡ଼ଲି, ସ୍କୁଲ ଫିରିଲି କି ଏହା ବାଲ୍ଟିଟେ କପଡ଼ା ଦନ୍ତେଇ ଦେଲେ ସାହେବେନ, ଅଧା କାଚିଛେ, ଟେପ ନ ପାନି ନାଇଁ ଆଇଲା ଯେ ବୋରିଂ ନୁ ବୁହିଲି ଦୁଇ ଭାର, ତେତ କର ତ ଏଇଟା ନର୍ଦି ତେଲ ଆଉଛେ ଆର
2: ମେସିନ ବି ହଦରି ନବା।
0: ହେଲେ ବିଲ ବନିହା ବିଲ ହେଲା ନବ।
9: ଖୋ ଆମେ ତ ଅଫିସ କେ ଆଉଛୁ, ହେଲେ ଯାଉନ ଦେଖବେ ତ ସାହେବ ଏତକି ବେଲ ତ ଗାଧବାର ନାଇଁ ତେଲ।
7: ଗୋପାଲ ତୁଇ ଭି ଓଏସ ଦେଇ ପକାନ, ସାହେବ ବନିଗଲେ ତତେ ହେଲେ କିଏ ଯିବାର ଆଇବାର କଥା ପଚରା ବାବୁ।
9: ଚେରେଷ୍ଟା କର୍ମା ଦିଦି।
0: ହଉ ଗୋପାଲ, ହେ ଚିଠି ପତ୍ର ଯାହା ଆନିଛୁ ଅନିଲ କେ ଦେଇଦେ।
9: ଆଜ୍ଞା।
0: ଅନିଲ ସବୁ ରିସିଭ କରିନ।
2: ଆଜ୍ଞା।
5: ଗୋପାଲ
9: ଆଜ୍ଞା,
5: ଯା ଚାହା ଗୁଟା ତୁ ଆନବୁ କ୍ୟାଣ୍ଟିନ ନୁ। ସୁନନ୍ଦା ତମର ଚାହା ଚଲବା ତ?
7: ହଁ ହଁ, ଲାଲି ଚାହା ଚଲବା।
5: ମୋରଟା ବି ଲାଲି ଚାହା, ବୁଝିଲୁ?
9: ହଁ।
5: ମୋର ପୁଡ଼ିଆ ତ ଜାଣିଛୁ?
9: ହଁ ହଁ।
2: ମୋର ପାନଟେ?
9: ହଁ। ମୋର ସିଗରେଟଟା ଆନବୁ?
7: ସିଗରେଟ ମନା ହେଇଛି କେଞ୍ଜି?
4: ହେତକିରି ନିୟମ କାନୁନ ମାନିକିରି ଚଲୁଥିଲେ ଇ ଦେଶେ ସୁନାର କୁକୁରା ନାଇଁ ଉଡ଼ତା ନ, ପବ୍ଲିକ ପ୍ଲେସରେ ସିନା ମନା ହେ, ଆନବୁ ବ ଗୋଟେ ଯା।
9: ପଟ୍ଟନାୟକ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କର ଯେ
5: ଇଲାଚି ଛାଲିଟେ ଧରି ଆବୁ।
2: ତ୍ରିପାଠୀ ଆଜ୍ଞା ଆପଣଙ୍କର ଚାହା ନାଇଁ ଚଲେ କାଇଁ ଯେ?
0: କାଇଁ ଯେ କି?
2: ଡାଇବେଟିସ ବାଲା ତ ଆପଣ, ବିଞ୍ଚିନି ଚାହା ଟିକେ।
0: ତମକୁ ସିନା ମର୍ଣ୍ଣିଂ ହେଇଛେ ବୋଲି ଚାହା ପିଉଛ, ମୁଇଁ ତ 9:50 ନୁ ଇନୁ ଅଛେ, ମୁଇଁ ଭାତ ଖାଇମି ବାବୁ।
9: ଆପଣଙ୍କର ପାନ ବିଡ଼ି ସିଗରେଟ କିଛି ନାଇଁ ଆଜ୍ଞା?
0: ହଏ ରେ, ଏତକି ବୁଝାତି ତ ତୋର ଗାଡ଼ି କଁ କଁ କଲାନ, ଆରେ ମୋର ବୁଝା ଲଦି ନେଲେ ଅଚାଡ଼ ଭାଙ୍ଗି ନିଯାଏ, ମୋର ଭାଙ୍ଗ ଅଛେ ଯେ, ଚଲବାନ ଯା।
7: ଗୋପାଲ ଭଲ ଚକୋଲେଟ୍ଟେ ଆଣିଥିବୁ?
9: ହଁ ହଁ ଦିଦି।
0: ଦେଖ ଆଉ କିଏ କାଣା ଭୁଲ୍ଲ କାଏଁ?
5: ପଇସା ନିଅ ହୋ।
9: ପଇସା ଅଛେ ଯେ ଆଜ୍ଞା?
0: ଅଛେ।
9: ହଁ, ସେ ଲୋକ ଯେନ୍ କାଲି ଆଇଥିଲା କପି ଗୁଟେ ନେଲା ଯେ 50 ଟଙ୍କା ଦେଇଥିଲା ନା ଚାହା ପାନି ଲାଗି, ଉପରି ପଇସା ଥି ଉପରି ଖର୍ଚ୍ଚା କର୍ମା ନା ଆଜ୍ଞା।
0: ଲାଞ୍ଚ ଫାଞ୍ଚ ଧନ୍ଦା ଛାଡ଼, ଭିଜିଲାନ୍ସ ଧରଲେ କାହିଁ ଆର୍ ନାଇଁ ବିକନ।
4: କେଡ଼େ କେଡ଼େ ଲୋକ ମହାପୁରୁ ଖାଇ ନେଇକିରି ଖଟ୍ଲି ଖାଇ ନଉଛନ୍ ଯେ କିଛି ନା ହେବାର,
9: କିଛି ନାଇଁ ହେବାର।
4: ଆର୍ ଇ ଛାଡ଼ ଶୀଘ୍ର 50 ଭିଜିଲାନ୍ସର ବଢ଼ାଏ
9: ବଢ଼ାଏ,
4: ଯେତେବେଲେ ତ ଦେଖବ ପେପର୍ ନ ଜରୁର ବାହାରିଥିବା 100 ଟଙ୍କା ଲାଞ୍ଚ ନେଇ କିରାଣୀ ଭିଜିଲାନ୍ସ ହାତରେ ଧରା ପଡ଼ିଲେ।
9: ହାତରେ ଧରା ପଡ଼ିଲେ
3: ମୋର ବନ୍ଧୁ ଠିକ୍ କହୁଛନ୍ ସୁଜିତ, ଦସ୍ୟୁ ବନିଛ, ମାଫିଆ ବନିଛ, ପେପର୍ ବାଲାନୁ ଆରମ୍ଭ କରି କରି ମନ୍ତ୍ରୀ ତକ୍ ତମନ୍କେ ମନାରବାକେ ଏବେ ଆଉର୍ ସାଇକେଲ ଚୋର ହେଲେ ତ ହାଜତ ଭିତରେ ଦିହି ଯାକ ଲୁଲା ଉପକି ଯିବା। ସବୁଥିର ଗୋଟେ ଗୋଟେ ଲେବେଲ ଅଛେ, ଫେର୍ ଲେବେଲ ଜାଣିକରି ପ୍ରେଷ୍ଟିଜ ନାହିଁ।
7: ମୁଇଁ ବୁଝି ନାଇଁ ପାରବାର୍ ଯେ ଯୌତୁକ କେ ଯଦି ପ୍ରେଜେଣ୍ଟେସନ ବୋଲି ଧରାଯାଉଛି ତାହେଲେ ଲାଞ୍ଚଟା କେ କାଁ ହେଲା ଯେ ପ୍ରେଜେଣ୍ଟେସନ ଭାବେ ନାଇଁ ଧରାଯିବା।
5: ଆଉ ଗୋଟେ କଥା ବି, ଖାଲି ଦରମାହାତି ଚଲି ହେବା?
0: ଡିବେଟ୍ କମ୍ପିଟିସନ କରୁଛ କାଁ ଏ ଲାଞ୍ଚ ନେବା ଟପିକ ଉପରେ? ମୋର କାଁ ଯିବା? ଯିଏ ଜାଣିକରି କାଦୁଅ ମାରବ ସେ ଗୋଡ଼ ଧୋଇବ। ଯା ଯା ଜଲ୍ଦି ଯା।
10: ଯାଉଛି ଆଜ୍ଞା, ଯାଉଛି।
4: ଜାଣିଲେ କି ନି ପଟ୍ଟନାୟକ ବାବୁ, ମ୍ୟୁନିସିପାଲିଟି ମାନେ ଭାଙ୍ଗିଗଲା ଯେ।
10: ଇବୁଆ କିହେ ଖଣିଆ ଖଣି ନା ହେଇତ ଆଜ୍ଞା।
0: ତୁ ଯା ତ, ଇ ଫାଲତୁ ଚର୍ଚ୍ଚା ନୁ ଆମକୁ କାଣ ମିଲବା? ଆରେ ଆମେ ଲଟି ବୁର ଖାଇବାର ଲୋ, ନାସପତି ଚାଷ ବାବଦ ଶୁଣିକରି କାଁ କର୍ମା? ଯା ଯା ଜଲ୍ଦି ଆବୁ, ଯା ସାହେବ ଘରକେ, ଫେର ଯିବୁ ଫାଇଲ ଗୁଡ଼ାକୁ ନେଇକରି ଦସ୍ତଖତ କରବାକେ।
10: ହଁ ଯେ ବଢ଼େଟେ କଥା ଦେଖନ୍ତୁ ଆଜ୍ଞା, ଭୁଲି ଯାଉଛି ଯେ କାଣା କହିବାର କି ଆପଣଙ୍କୁ। ହଁ ହଁ, ସାହେବ ଘରକେ ଆପଣଙ୍କର ସୋଲାର ଫୋନ ଆଇଥିଲା।
0: କାହିଁ ବୋଲିକରି
10: କହେମି ଭାଲଜି ହୁଜୁର?
0: ଓଡ଼ୁଆ କଥା, ମୋର ସୋଲାର କଥା ମୋତେ ନା କହେତୁ ତ, ଉଞ୍ଜା କାହାକେ କହେତୁ?
10: ଆପଣଙ୍କର ଦୁଇ ନମ୍ବର ସିଆନି ମା ଘରେ ଅଛନ୍ ନ ଭାଇ?
5: ସିଆନି
3: ୱାଇଫ WIFE।
7: ଆପଣ ଆପଣ ଡବଲ ମ୍ୟାରେଜ କରିଛନ୍
0: ଯେ? ତମକୁ ଅହଙ୍କାର ଲାଗୁଛେ?
7: ନାଇଁ ଯେ, ଆପଣଙ୍କର ବାଗିର ଜଣେ ଷ୍ଟ୍ରିକ୍ଟ ଲୋକ ଫେର।
3: ପ୍ରକୃତ କଥା ହେଲା, ବଡ଼ ୱାଇଫ ହଠାତ୍ ଆକ ମୁଜି ନେଲେ, ସାତ ସାତଟା ଟୁକେଲକେ ଦେଖରେଖ କରବାକେ ମୋର ବନ୍ଧୁକେ ଦୁଇ ନମ୍ବର ୱାଇଫ ଆଣବାକେ ପଡ଼ଲା।
10: ସାତ ସାତଟା ଟୁକେଲ ବୁଆରେ,
0: ଯେ ତୁଇ କାଁ ଯେ ଏହା ହାରି ନଉଛୁ? ତୋତେ ପୁଷବାରକେ ପଡ଼ୁଛେ, କହ କାଁ ଖବର ଯେ?
10: ଆପଣଙ୍କୁ କେତେ ବୟସ ହେଲାନ ଆଜ୍ଞା?
3: ପଚାଶ ଟିକି ନେଲାନ ଯେ ମୋର ବନ୍ଧୁର କାଣା ବାର୍ଥଡେ ପାଳନ କରବୁ କେଁ?
0: ତ ଏତକିରି ଇନକ୍ୱାରି କାଁ ଯେ?
10: ଭୁଲ ଖବର ହେଇଥିବା ଆଜ୍ଞା, ଆପଣ କେତେ ସରକାରୀ ନିୟମ କାନୁନ ମାନିକିରି ଚଲସନ୍, ସମୟ ଜ୍ଞାନ ବି ଆପଣଙ୍କର ବହୁତ ଏ। ଇନ୍ତା ବୟସେ ଆଉର ଆଠ ନମ୍ବର ଟୁକେଲ ହେଇଥିବା କାଁ?
0: ଟୁକେଲ
4: ଟୁକେଲ
7: ଟୁକେଲ ମାନେ ତ ଲକ୍ଷ୍ମୀ ଆନ
2: ପହଲାଟା ସିନା, ସେ ଯାହା ବି ହଉ ଆଜ୍ଞା ମାନବାକେ ପଡ଼ବା। ଦେଖୁନ୍ ତ, ଅଫିସ ତି ଡାଇଲଗ ଯୁଡ଼େ ଘୁଷି ନେଲି ଯେ କେତେ ନିୟମ କାନୁନ ଦେଖାଲେ, ଆଉ ଆପଣ ସବୁ ନିୟମ କାନୁନ ଭାଙ୍ଗିକରି ଆଠ ନମ୍ବର ଟୁକେଲ।
6: ସତେ ତ, ମୋର କବିତାକେ ଖିଜାଲାମି ତାର ପଢ଼ି ପଢ଼ି ମୋତେ ଶୁଣଉଥିଲେ, ଅଫିସ ତି କବିତା ନାଇଁ ଲେଖ ନାଇଁ ଲେଖ କହୁଥିଲେ। ବରେ ଇଆଡ଼େ ଯେ ଆପଣ ଆଠ ନମ୍ବର କବିତା ଦେଖୁଛ ଶ୍ୟାମଲ?
5: ଦେଖୁଛେ ଦେଖୁଛେ ଦେବାଶିଷ ବାବୁ, ଆଉ ଶୁଣୁଛେ ବି। କେନ୍ ଶାସ୍ତ୍ର ଲେଖା ହେଇଛି ଅଫିସ ତି କ୍ରିକେଟ କମେଣ୍ଟ୍ରି ନାଇଁ ଶୁଣ ବୋଲି? ମୋତେ ଦେଖୁନ୍ ତ ଆଜ୍ଞା ପାଠ ପଢ଼ଉଛନ୍, ଅଫିସ ନୁ ପରେ କ୍ଲିନ୍ ବୋର୍ଡ କରିଦେବେ, ଆଉ ଘରେ ପାନ୍ ପି ପି ପାନ୍ ପି ପି ଗୁଗୁଲି।
4: ଆର୍ ଆଜ୍ଞା, ମନ୍ଦିର ଝଗଡ଼ା ଟିକେ ପଠେଇଦେଲି ବୋଲିକିରି ମୋତେ କେତେ କଥା ଶୁଣେଇଦେଲେ ନାଇଁ? ଆର୍ ଆପଣ ଅଫିସ ତି ଭାଷଣ ମାରୁଛନ୍, ଟାଇପ୍ ପିଟ ଡେସ୍ପାଚ କର,
7: ସ୍ୱିଟର ନାଇଁ ଗୁଥ, ଅଫିସ କେ ଠିକ୍ ଟାଇମ୍ ଥି ଆସ, କେତେ କଥା। ହିଟର କଏଲ କହୁଥିଲେ ମୋତେ, ହିଟର କଏଲ ନିଜର ଦିହେ କେତେ ବଏଲ ବାହାରିଲାନ ଯେ ଚେକ୍ କରୁନ୍।
3: ବନ୍ଧୁ ଶୁଣୁଛ ତ, ଇ ତମର ଆଠ ନମ୍ବର ନ୍ୟୁଜ୍ଟା କାଲି ପେପରର ହେଡ଼ଲାଇନ୍ ହେଇକରି ଅଛେ, ଏଡ଼େ ଏଡ଼େ ଅକ୍ଷରତି ଛପା ହେବା, ଲାଖ ଲାଖ ଲୋକ ପଢ଼ବେ, ସଭେ କହିବେ ଭୀମସେନ ତ୍ରିପାଠୀ କେତେ ନୀତିବାନ କେତେ ନିଷ୍ଠାବାନ।
4: ବନ୍ଧୁ ମୋର ଛାତିଟା
3: କିଛି ନାଇଁ ହୁଏ, ହୋ କିଛି ନାଇଁ ହୁଏ।
4: ଆପଣ କାଁ ଯେ ହେରେ ସୁଜନ ଆଜ୍ଞା, ଆପଣଙ୍କର ରାଜନୀତି କରବାର ଥିଲା ଭାଇ, ସ୍କୁଟିନି ଥି କଟବାର ଚାନ୍ସ ଥିତା
11: ଥିଲା ଗୋଟେ ବା ବୋଲିକରି ଏଇଥରଟା ବି ଟୁକେଲଟେ ହେଇଗଲା।
7: ପିଲା ଆଉ ଟୁକେଲ ଭିତରେ କାଣ ତଫାତ ଅଛି ଆଜ୍ଞା? ମୋର ବାପାଙ୍କର ଦୁଇଟା ପୁଅ ଆର୍ ମୁଇଁ ଗୋଟେ ବୋଲିଛି, ମୋର ଭାଇମାନେ ଘରେ ବେକାର ବସିଛନ୍। ଦେଖୁନ୍ ତ, ମୁଇଁ ତ ଫେର ଚାକିରି କରିକିରି ବାପାଙ୍କୁ ହେଲ୍ପ କରୁଛେ
11: ଯେ, ମୋତେ କ'ଣ କିଏ ଦେବା?
6: କୋଶିଶ ଜାରି ରଖିଥନ୍ ସାର୍, କଥାଟି ଅଛେ ପରେ ଖୁଦା କା ଘର ଦେର୍ ହେ।

শুনলে নাটক ঠিক দশ বছে। রচনা শ্রীমতী সুব্রতা বহিদার, নির্দেশনা সঞ্জয় কুমার মিশ্র, পরিবেশন করে যুব উদয়ন আসোসিয়েসন সম্বলপুর কলাকার মানে। ভিন্ন ভিন্ন ভূমিকায় অভিনয় করে ভীমসেন উত্তম পাড়ি, প্রাণবন্ধু সঞ্জয় কুমার মিশ্র, দেবাশিষ সচিন বহিদার, শ্যামল পীতাম্বর পরিছা, অনিল উমাকান্ত রাউত, সুজিত অভিষেক মিশ্র, গোপাল তাপসরঞ্জন সাহু এবং সুনন্দা কুমারী মানসী নন্ত। শুনলে নাটক ঠিক দশ বছে। শ্রোতামানে কার্যক্রম শুনছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। বর্তমান শুনন্তু কতটি হিন্দি কথাচিত্র গীত। কার্যক্রম প্রথম গীতটি শুনন্তু কথাচিত্র ডিস্কো ড্যান্সর। গীতটি পাই কণ্ঠদান করছেন বিজয় ব্যান্ডিক এবং সাথী, গীত রচনা অঞ্জান, সঙ্গীত বাপি লহরী।

0: কার্যক্রমের পরবর্তী গীত কথাচিত্র জিক্রি দোস্তি, শিল্পী লতা মঙ্গেশকর এবং সাথী গীত রচনা আনন্দ বক্সি, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারিলাল।
1: মিস্টার গোপীজি।